0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আকাশবাণী শিলচর শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। আজ শনিবার 26শে বৈশাখ 1948 শকাব্দ, 1ষ্ট জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 16ই মে 2026 খ্রিস্টাব্দ।

0: में लखनऊ सुपर जायंट्स ने चेन्नई सुपर किंग्स को 7 विकेट से हरा दिया। चेन्नई सुपर किंग्स ने निर्धारित 20 ओवर में 187 रन बनाए। लखनऊ सुपर जायंट्स ने 17वें ओवर में ही जीत का लक्ष्य हासिल कर लिया। मिचेल मार्श ने शानदार 90 रन बनाए, उन्हें प्लेयर ऑफ द मैच चुना गया। प्रतियोगिता में आज शाम कोलकाता में 7:30 बजे से गुजरात टाइटंस का मुकाबला कोलकाता नाइट राइडर्स से होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী শিলচর অমৃতবাণী অনুষ্ঠানে আজ প্রমথ চৌধুরীর রচনা থেকে পাঠ শুনবেন।
2: সাধারণত লোকের বিশ্বাস যে কথার চাইতে কাজ শ্রেষ্ঠ, এই বিশ্বাস বৈষয়িক হিসাবে সত্য এবং আধ্যাত্মিক হিসাবে মিথ্যা। মানুষ মাত্রেই নৈসর্গিক প্রবৃত্তির বলে সংসার যাত্রার উপযোগী সকল কার্য করতে পারে, কিন্তু তার অতিরিক্ত কর্ম যার ফল একে নয় দশে লাভ করে তা করবার জন্য মনোবল আবশ্যক। সমাজে সাহিত্যে যা কিছু মহৎ কার্য অনুষ্ঠিত হয়েছে তার মূলে মন পদার্থটি বিদ্যমান। যা মনে ধরা পড়ে তাই প্রথমে কথায় প্রকাশ পায়, সেই কথা অবশেষে কার্যরূপে পরিণত হয়। কথার সূক্ষ্ম শরীর কার্যরূপ স্থূল দেহ ধারণ করে। আগে দেহটি গড়ে নিয়ে পরে প্রাণ প্রতিষ্ঠা করবার চেষ্টাটি একেবারেই বৃথা। কিন্তু আমরা রাজনীতি, সমাজনীতি, ধর্ম, সাহিত্য সকল ক্ষেত্রেই ইউরোপীয় সভ্যতার প্রাণের সন্ধান না করে শুধু তার দেহটি আয়ত্ত করবার চেষ্টা করায় নিত্যই ইতনষ্ট স্ততভ্রষ্ট হচ্ছি। প্রাণ নিজের দেহ নিজের রূপ নিজেই গড়ে নেয়। নিজের অন্তর্নিহিত প্রাণশক্তির বলেই বীজ ক্রমে বৃক্ষরূপ ধারণ করে। সুতরাং আমরা যদি ইউরোপীয় সভ্যতার প্রাণে প্রাণবন্ত হয়ে উঠতে পারি তাহলেই আমাদের সমাজ নবকলেবর ধারণ করবে। এই নবসভ্যতাকে মনে সম্পূর্ণরূপ পরিপাক করতে পারলেই আমাদের কান্তি পুষ্ট হবে। কিন্তু যতদিন সে সভ্যতা আমাদের মুখস্থ থাকবে কিন্তু উদরস্থ হবে না, ততদিন তার কোনো অংশই আমরা জীর্ণ করতে পারব না। আমরা যে ইউরোপীয় সভ্যতা কথাতেও তর্জমা করতে পারিনি তার প্রত্যক্ষ প্রমাণ এই যে আমাদের নূতন শিক্ষালব্ধ মনোভাব সকল শিক্ষিত লোকেদেরই রসনার আশ্রয় করে রয়েছে, সমগ্র জাতির মনে স্থান পায়নি। আমরা ইংরেজি ভাব ভাষায় তর্জমা করতে পারিনি বলেই আমাদের কথা দেশের লোকে বোঝে না, বোঝে শুধু ইংরেজি শিক্ষিত লোকে। এদেশের জনসাধারণের নেবার ক্ষমতা কিছু কম নয়, কিন্তু আমাদের কাছ থেকে তারা যে কিছু পায় না তার একমাত্র কারণ আমাদের অন্যকে দেবার মতো কিছু নেই, আমাদের নিজস্ব বলে কোনো পদার্থ নেই। আমরা পরের সোনা কানে দিয়ে অহংকারে মাটিতে পা দিই নে। অপরপক্ষে আমাদের পূর্বপুরুষদের দেবার মতো ধন ছিল, তাই তাদের মনোভাব নিয়ে আজও সমগ্র জাতি ধনী হয়ে আছে। ঋষিবাক্য সকল লোকমুখে এমনি সুন্দরভাবে তর্জমা হয়ে গেছে যে তা আর তর্জমা বলে কেউ বুঝতে পারেন না। এদেশের অশিক্ষিত লোকের রচিত বাউলের গান কাউকে আর উপনিষদের ভাষায় অনুবাদ করে বোঝাতে হয় না, অথচ একই মনোভাব ভাষান্তরে বাউলের গানে এবং উপনিষদে দেখা যায়। আত্মা যেমন এক দেহ ত্যাগ করে অপর দেহ গ্রহণ করলে পূর্বদেহের স্মৃতিমাত্র রক্ষা করে না, মনোভাবও যদি তেমনি এক ভাষার দেহ ত্যাগ করে অপর একটি ভাষার দেহ অবলম্বন করে তাহলে সেটি যথার্থ অনুদিত হয়। উপযুক্ত তর্জমার গুণেই বৈদান্তিক মনোভাব সকল হিন্দু সন্তান মাত্রেরই মনে অল্প বিস্তর জড়িয়ে আছে। এদেশে এমন লোক বোধহয় নেই যার মনটিকে নিংড়ে নিলে অন্তত এক ফোঁটাও গৈরিক রং না পাওয়া যায়। আর্য সভ্যতার প্রেতাত্মা উদ্ধার করবার চেষ্টাটা একেবারেই অনর্থক, কারণ তার আত্মাটি আমাদের দেহাভ্যন্তরে সুষুপ্ত অবস্থায় রয়েছে। যদি আবশ্যক হয় তো সেটিকে সহজেই জাগিয়ে নেওয়া যেতে পারে। ঠিক কথাটি বলতে পারলে অপরের মনের দ্বার আরব্য উপন্যাসে দস্যুদের ধনভাণ্ডারের দ্বারের মতো আপনি খুলে যায়। আমরা ইংরেজি শিক্ষিত লোকেরা জনসাধারণের মনের দ্বার খুলবার সংকেত জানি নে, কারণ আমরা তা জানবার চেষ্টাও করিনি। যে সকল কথা

আমাদের মুখের উপর আলগা হয়ে রয়েছে কিন্তু মনে প্রবেশ করেনি, সেগুলি আমাদের মুখ থেকে খসে পড়লেই যে অপরের অন্তরে প্রবেশ লাভ করবে, এই আশা বৃথা।

অমৃতবাণী অনুষ্ঠানে প্রমথ চৌধুরীর রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী জ্যোতির্ময় দাস।

আর ধুইয়া অন্তর সাদা রাখো, গুরুর নামে সাবান মাখো। আর ধুইয়া অন্তর সাদা রাখো, ওর কাতর হইয়া সৎ

কৃষক বন্ধুরা, এই রাজ্যের প্রায় সব জায়গাতেই মিষ্টি কুমড়ো জন্মায়। বর্তমানে আমাদের রাজ্যের অনেক স্থানেই ব্যবসায়িক ভিত্তিতে মিষ্টি কুমড়ো চাষ ও বাজারজাত করা হচ্ছে। মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টির চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের শাকসবজির ওপর নির্ভর করেন, এর মধ্যে মিষ্টি কুমড়ো অন্যতম। মিষ্টি কুমড়ো চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব। এছাড়াও দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন বিদেশে রপ্তানি করাও সম্ভব। এক্ষেত্রে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান সহায়তা দিয়ে থাকে। মিষ্টি কুমড়ো বিদেশে রপ্তানি করার জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। কৃষক বন্ধুরা, মিষ্টি কুমড়ো চাষে জমি তৈরির ধাপগুলো হল: ভালো ফলন পেতে হলে জমি গভীরভাবে চাষ করতে হবে, মাটি ও জমির প্রকারভেদে পাঁচ থেকে ছটি চাষ ও মাচা দিয়ে জমি তৈরি করে নিতে হবে, চাষের সময় জমিতে রসের পরিমাণ কম থাকলে প্রয়োজনে জমি চাষের আগে সেচ দিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়োর বীজ সরাসরি জমিতে রোপণ করা যায়, তবে ছোট আকারের পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে তা জমিতে রোপণ করলে ভালো হয়। চারা রোপণের মাসখানেক আগে জমিতে দেড় ফুট মাপের গর্ত তৈরি করে নিতে হবে, তবে সারি তৈরি করে তাতে গর্ত খুললে তা চাষের জন্য ভালো। এক সারি থেকে অপর সারির দূরত্ব মোটামুটি ছ ফুট রাখতে হবে এবং এক গর্ত থেকে অপর গর্তের দূরত্ব ছ ফুট রাখতে হবে। চারা রোপণের দশ থেকে বারো দিন আগে গর্তের মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে দিতে হবে। গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে মিষ্টি কুমড়ো চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হবে। মাটি পরীক্ষা করে মাটির ধরন অনুযায়ী সার প্রয়োগ করা দরকার। তবে জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়ই ভালো থাকবে। বাড়িতে গবাদি পশু না থাকলে পাড়া প্রতিবেশী যারা গবাদি পশু পালন করেন তাদের থেকে গোবর সংগ্রহ করা যেতে পারে। এছাড়াও ভালো ফলন পেতে হলে জমিতে আবর্জনাযুক্ত পচা সার ব্যবহার করা যেতে পারে। বাড়ির আশেপাশে গর্ত করে সেখানে আবর্জনা, ঝরা পাতা ইত্যাদি স্তূপ করে রেখে আবর্জনাযুক্ত পচা সার তৈরি করা সম্ভব। সার দেওয়ার পর হালকা সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে, তবে এই চাষের সময় জমিতে জল বেশি সময় জমতে দেওয়া যাবে না। মিষ্টি কুমড়োর ক্ষেতে মাছির আক্রমণ প্রায়ই হয়। মাছের আক্রমণ থেকে ফসলকে রক্ষার জন্য বিষটোপ অত্যন্ত কার্যকরী। এছাড়াও ফসলে পোকার আক্রমণ হলে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে।

এতে পোকা দমন না হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। এছাড়াও চাষের সময় মাটির ঢেলা ভেঙে দিতে হবে, গাছের সব রকম যত্ন নিতে হবে, জমিতে আগাছা জন্মাতে দেওয়া যাবে না এবং আগাছা জন্মালে তা নিড়ানির সাহায্যে তুলে ফেলতে হবে। কৃত্রিম পদ্ধতিতে পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের উপর ছড়িয়ে দিলে উৎপাদন বাড়বে। গাছের গোড়ার দিকে ছোট ছোট শাখা প্রশাখা বের হয়, এগুলোকে শোষক শাখা বলে। শোষক শাখা গাছের বৃদ্ধিতে বাধা দেয় ও ফলন কমিয়ে দেয়, তাই গাছের গোড়ার দিকে 16-18 ইঞ্চি পর্যন্ত গাছপালা ধারালো ব্লেড বা ছুরি দিয়ে কেটে ফেলতে হবে।

পরপর তিনখানি লোকগীতি শুনলেন মুক্তানাথের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা। কবির সুমনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। হিন্দি ছবি গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টা, রাত 7:15 ও 8:20। সকাল 9টায় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন ওস্তাদ রশিদ খাঁর কণ্ঠে। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দাদরা শুনবেন সিদ্ধেশ্বরী দেবীর কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন পার্থ বসুর সেতার বাদন। লঘু সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন শরৎ চট্টোপাধ্যায়ের গিটার বাদন। বেলা 10টায় বাংলা ছবির গান, বেলা 11টায় গজল শুনবেন বেগম আখতার ও মহেন্দ্র কাপুরের কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন শর্মিলা বিশ্বাস। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শোনা যাবে বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। এতে রবীন্দ্রসদন মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা মন্দিরা নন্দীর সাথে থাকবে সাক্ষাৎকার। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 যথারীতি চাষাবাদের কথা, এতে মাটি কানে পরীক্ষা করবেন, এ নিয়ে বলবেন আশিস তরুপাল। রাত 8টায় শ্যামাসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10টায় সমবেত সঙ্গীত শিক্ষার আসর, এর অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক গান। আজকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আবার বলছি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:40 ও দুপুর 1টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন কবির সুমনের কণ্ঠে। বেলা 11টায় গজলের শিল্পী বেগম আখতার ও মহেন্দ্র কাপুর। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন শর্মিলা বিশ্বাস। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন মুক্তানাথ ও শিবানী চৌধুরীর পরিবেশনায়। এছাড়া দুপুর 2:30 সনাতন দাস ঠাকুরের কণ্ঠে এবং রাত 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:00।

35 মিনিটে, সন্ধ্যে 6টা 45 মিনিটে চাষাবাদের কথা। এতে মাটি কেন পরীক্ষা করবেন এনিয়ে বলবেন আশিস তরুপাল। রাত 8টায় শ্যামাসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8টা 30 মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দাদরা শুনবেন সিদ্ধেশ্বরী দেবীর কণ্ঠে। রাত 10টায় সঙ্গীত শিক্ষার আসর, এর অবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক গান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।

0: खाद्य शुल्क दरों में कोई बदलाव नहीं किया गया है। नीट यूजी परीक्षा 21 जून को होगी। राष्ट्रीय परीक्षा एजेंसी एनटीए ने सोशल मीडिया पोस्ट में कहा कि राष्ट्रीय पात्रता सह प्रवेश परीक्षा के उम्मीदवार बृहस्पतिवार तक अपना वर्तमान पता और प्रथम तथा दूसरी वरीयता के शहर का नाम अपडेट कर सकते हैं। परीक्षा दोपहर बाद 2 बजे से शाम 5:15 तक होगी। पेपर लीक होने के कारण 3 मई को आयोजित परीक्षा रद्द कर दी गई थी। सीबीआई इस मामले की जांच कर रही है। सिक्किम आज अपना स्थापना दिवस मना रहा है। राज्य 16 मई 1975 को आधिकारिक रूप से भारत में शामिल हुआ था। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन गंगटोक में मनन केंद्र में राज्य स्थापना दिवस समारोह में शामिल होंगे। पदभार ग्रहण करने के बाद उपराष्ट्रपति की ये पहली सिक्किम यात्रा है। इसके साथ ही समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर।
2: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
1: শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ শনিবার, 1 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 16 মে 2026 খ্রিস্টাব্দ। আসুন প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 16 মে অর্থাৎ আজকের দিনটি। 1831 সালে আজকের দিনে বঙ্গ নাট্যালয় ও ঐকতান বাদনের অন্যতম প্রতিষ্ঠাতা যতীন্দ্রমোহন ঠাকুর পাথুরিঘাটার জমিদার বংশে জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1946 সালে ব্রিটিশ সরকার প্রেরিত ক্যাবিনেট মিশন ভারতবর্ষ বিভাজনের প্রস্তাব দেয়। 1975 সালে সিকিম ভারতের 22তম রাজ্যের স্বীকৃতি পায়। আজকের দিনে ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি সম্পর্কে শুনলেন। এবারে আজকের প্রসঙ্গ। একক সঙ্গীত না সমবেত সঙ্গীত, কোনটার প্রচলন আগে হয়েছিল? একটি তথ্য অনুযায়ী সঙ্গীত দুনিয়ায় একক কণ্ঠে গান গাওয়ার রেওয়াজটাই শুরু হয়েছিল প্রথমে। দ্বৈত বা সমবেত কণ্ঠে গান গাওয়ার প্রচলন এসেছে তারও অনেক পরে। এ নিয়ে পরীক্ষা নিরীক্ষাও কম হয়নি। কিন্তু 18শ শতকের শেষ পর্বে অর্কেস্ট্রা চালু হওয়াটা চারটিখানি কথা নয়। তাও আবার ভারতীয় সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের ফিউশন নির্ভর সঙ্গীত। ঝুঁকিপূর্ণ এই কাজটি এদেশে পরীক্ষামূলকভাবে হাতে নিয়েছিলেন ক্ষেত্রমোহন গোস্বামী। সঙ্গীত দুনিয়ার ক্ষেত্রে এটি গতানুগতিকতার বাইরে গিয়ে এক অনবদ্য প্রয়াস। এই উদ্যমে শরিক হয়েছিলেন ঠাকুর পরিবারের এক সদস্য, তবে তিনি জোড়াসাঁকো ঠাকুর পরিবারের নন, ছিলেন পাথুরিয়াঘাটা ঠাকুর পরিবার ভুক্ত। ঠাকুর পরিবারের এই সদস্য তত্ত্বাবধানে দেশের প্রথম সুরবাহার কনসার্ট চালু হয়েছিল। ভারতের খ্যাতনামা শরৎবাদক ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রথম গুরু নুলগোপালও থাকতেন তাঁর ছত্রছায়ায়। শুধু অর্কেস্ট্রা প্রোগ্রামকে এদেশে চালু করার ক্ষেত্রেই তাঁর অবদান সীমাবদ্ধ ছিল না, সে সময় ছবি আঁকার দুনিয়াও তাঁর মাধ্যমে যথেষ্ট প্রভাবিত হয়েছিল। বিভিন্ন প্রদর্শনীতে ইউরোপিয়ান ছবি ক্রয় বিক্রয়ের মাধ্যমে এক বিরাট অবদান রেখে গেছেন তিনি। পাথুরিয়াঘাটায় বঙ্গ নাট্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রণী ব্যক্তিত্ব। এই কর্মকাণ্ডে তাঁর অন্যতম সহযোগী ছিলেন ভাই সৌরেন্দ্রমোহন ঠাকুর। এই নাট্যালয়ে প্রদর্শিত নাটকগুলো পরবর্তীতে হিন্দু প্যাট্রিয়ট কাগজে ফলাও করে ছাপা হয়েছে। সময়টা 1859 সালের জুলাই মাস। বঙ্গ নাট্যালয়ে প্রথম সংস্কৃত ভাষায় মঞ্চস্থ হয় কালিদাসের মালবিকা গিনিমিত্রম। তাঁর বছরখানেক পরে পণ্ডিত রামনারায়ণ তর্কতীর্থের বাংলা ভাষায় অনুদিত নাটকটিও মঞ্চস্থ হয়েছিল। তাছাড়া পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়িতেও সময় সময় বঙ্গ নাট্যালয়ের বিভিন্ন নাটক মঞ্চস্থ হয়েছে। একটি সূত্রে জানা গেছে, সংস্কৃতি মনস্ক এই ব্যক্তিত্বের অনুপ্রেরণায়ই মাইকেল মধুসূদন দত্ত তিলোত্তমা সম্ভব কাব্যটি রচনা করেছিলেন। এমনকি এই গ্রন্থের মুদ্রণ ব্যয়ও বহন করেছিলেন তিনি। কে এই ব্যক্তিত্ব? নিশ্চয়ই এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি।

ভাবিয়ে তুলেছে আপনাদের। হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা গোপীমোহন ঠাকুরকে মনে আছে তো আপনাদের, যার কথা এতক্ষণ ধরে আলোচনা করেছি? তিনি বিশ্বপ্রেমিক নাট্যমোদী ব্যক্তিত্ব গোপীমোহন ঠাকুরের পৌত্র ও হরকুমার ঠাকুরের পুত্র মহারাজা বাহাদুর যতীন্দ্রমোহন ঠাকুর 1831 সালের 16 মে অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ঠাকুর পরিবারের এই সদস্যকে আজকের দিনে জানাই আমাদের শ্রদ্ধা।

0: গানটি শুনলেন রূপঙ্করের কণ্ঠে। এবারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ব্যাপার ঘটে। ভেবে দেখবার, উপভোগ করবার জিনিস হিসেবে সেগুলোর মূল্য বড় কম নয়। সম্প্রতি আমার অভিজ্ঞতার গণ্ডির মধ্যে এমনই একটা ঘটনা এসে পড়েছিল, ঠিক একটা ঘটনা না বলে বরং তাকে দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে। মধুপুরে একটা বাড়ি ভাড়া করবার দরকার ছিল। এক জায়গায় সন্ধান পেলাম, ভবানীপুরের এক ভদ্রলোকের বাড়ি আছে মধুপুরে,

0: এবং তিনি সেটা ভাড়া দেবেন। সকালবেলা তার ওখানে গেলাম, মেলা তখন ১০টা। ভবানীপুরে ভদ্রলোক যে বাড়িতে থাকেন তা বেশ বড় বাড়ি, বাইরে সুসজ্জিত বৈঠকখানা, কিন্তু তিনি তখন বৈঠকখানার পাশে একটা ছোট ঘরের তক্তপোষের উপর বসে গুড়গুড়ির নল মুখে দিয়ে তামাক খাচ্ছিলেন। ভদ্রলোক বৃদ্ধ, বয়সে ৭৭-এর কাছাকাছি মনে হল, কিন্তু তিনি নিজেই তার বয়সের সম্বন্ধে আমার মনে কোনো কল্পনার স্থান রাখলেন না। বললেন, আসুন আসুন, বড় ভালো দিনে এসেছেন। আজ আমার জন্মতিথি কিনা, তাই বাড়িতে একটু উৎসব গোছের আছে, তা বেশ, এসেছেন যখন, আপনাকেও ছাড়ছি না, ইত্যাদি। কারোর জন্মতিথি উৎসবে যেভাবে তাকে মিষ্ট কথা বলবার কথা ভদ্রলোকে, আমি তা বললাম। কাজের কথাটা এই উৎসবের দিনে কিভাবে পাড়া যায়, বা কতক্ষণ ধরে জন্মতিথিতে মঙ্গলেচ্ছা প্রকাশ সংক্রান্ত কথাবার্তা বলবার পরই বা কাজের কথা পাড়া সুষ্ঠু হবে, কিংবা আজকের দিনে বাড়ি ভাড়ার দরদস্তুর রূপ ইতর জনোচিত কথাবার্তা বলা আদৌ শোভন হবে কিনা, ইত্যাদি মনে মনে তোলাপাড়া করছি। এমন সময়ে একটি সুন্দরী তরুণী হাসি মুখে বড় একটা ফুলের তোড়া হাতে ঘরে ঢুকলেন, পিছনে একটি যুবক। গৃহকর্তা বলে উঠলেন, এই যে অরুণা, এসেছিস দিদি। ওহ, পেছনে যে নির্মলকে গাঁট ছড়া বেঁধে এনে হাজির করেছিস, ছেড়ে আসা যায় না বুঝি। বেশ বেশ, আমরা হয়ে গেছি এখন বুড়ো সুড়ো। তরুণী ফুলের তোড়াটি বৃদ্ধের হাতে দিয়ে প্রণাম করে এবং হাসি মুখে বৃদ্ধের গালে দুটি ঠোনা মেরে ঘর থেকে বার হয়ে গেল। যুবকটিও গেল পেছনে পেছনে। বৃদ্ধ বললেন, আমার নাতনি, আমার বড় ছেলের মেয়ে, আইএ পাস, ও বছর বিয়ে হয়েছে, স্বামী ইঞ্জিনিয়ার, বিলেত ফেরত, কর্পোরেশনে ভালো চাকরি পেয়েছে। কথা তখনও ভালো করে শেষ হয়নি। আটদরির কাজ করা নাগরা, দুটিই অবিবাহিতা, একটি গৌরী, অপরটি উজ্জ্বল শ্যামবর্ণা। এরও ফুলের তোড়া দিলে গৌরী মেয়েটি ছিনুকের কাজ করা একটা নস্যদানি বৃদ্ধির হাতে দিয়ে বললে, বাবা পাঠিয়েছেন কুন্নুর থেকে, মা আসতে পারলেন না এখন, রাত্রে আবার থিয়েটারে যাবেন। বৃদ্ধ বললেন, আজ দুজনে বুঝি স্কুল কলেজ কামাই করে বসে আছ, যা ও ঘরে যা, হরিদাসকে বলে রাখ গাড়ির কথা, আমার এরপরে মনে থাকবে না।
1: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে চোখ বুলিয়ে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকে স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে। টানা বৃষ্টিতে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে জমা জলে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র আজ এখানকার খবরের কাগজগুলোতে প্রধান শিরোনাম। আট কলামে ছবি দিয়ে আজ সব থেকে বড় হেডলাইন করেছে গতি, প্রতিকূল পরিস্থিতিতে বরাক। যুগশঙ্খ আট কলাম শিরোনামে লিখেছে, বিরামহীন বর্ষণে বিধ্বস্ত বরাক, মৃত দুই। এই খবরের সঙ্গে পৃথক শিরোনামে যুগশঙ্খ আরও জানাচ্ছে, হাফলং শিলচর সড়কের হারাঙ্গা যাওয়ে ধস। বার্তালিপি প্রথম পৃষ্ঠার উপর জুড়ে তিনটি স্থানের ছবি পরপর বসিয়ে প্রধান শিরোনামে লিখেছে, ট্রেলারেই বিভৎস জল ছবি বরাক জুড়ে, মৃত দুই। সাময়িক প্রসঙ্গে প্রধান শিরোনাম এরকম, রেকর্ড বৃষ্টিতে ডুবল শ্রীভূমি, শহর জলমগ্ন, ফুসছে নদীও। এর নিচে ছবি দিয়ে সাময়িক পাঁচ গ্রামে পাহাড় ধসে শ্রীভূমি শিলচর রেলপথ বন্ধ হওয়ার খবর বসিয়েছে। বার্তালিপিতেও দুর্ভোগের চিত্র শিরোনামে উঠে এসেছে, টানা বৃষ্টিতে অথই জলে শ্রীভূমি, বিদ্যুৎ স্পর্শে হত এক। সঙ্গে পত্রিকাটিও আগামী ২১শে মে পর্যন্ত খারাপ আবহাওয়া থাকার সম্ভাবনার কথাও খবরে উল্লেখ করেছে।

অন্যান্য খবরে যুবশঙ্খ মুখ্যমন্ত্রীর মন্তব্য তুলে ধরে হেডিং দিয়েছে, বিপুল জয়ে দায়িত্ব বেড়েছে, আগের চেয়ে বেশি কষ্ট করব। খবরটি বার্তালিপিও অ্যাঙ্কারে বসিয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়েও খবর রয়েছে স্থানীয় কাগজে। সাময়িকের হেডিং, প্রশ্নপত্র ফাঁস রুখতে আগামী বছর থেকে নিট অনলাইনে। বার্তালিপি হেডিং দিয়েছে, দায় স্বীকার করে শিক্ষা মাফিয়াদের কড়া বার্তা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। বার্তালিপির আরো কিছু উল্লেখযোগ্য খবর, মিটল ভোট বাড়ল দাম, পেট্রোল ডিজেলে 3 টাকা বৃদ্ধি। মণিপুরে 28 পণবন্দীকে মুক্তি দিল কুকি নাগা গোষ্ঠী। যুবসংঘ জানিয়েছে প্রোটেম স্পিকার হলেন চন্দ্রমোহন, শপথ পাঠ করাবেন বিধায়কদের। খুলল আরজিকর কাণ্ডের ফাইল, সাসপেন্ড 3 IPS, খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার ভূমিকাও। গতির খবর, নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ভাঙল জাটিঙ্গা সেতু। ভোজশালা দেবী সরস্বতীর মন্দির, মধ্যপ্রদেশ হাইকোর্ট।

দত্তের রায়। এবারে দেখে নেব পত্রিকাগুলোর সম্পাদকের শিরোনাম। যুবসংঘের আজকের সম্পাদকের শিরোনাম ফসকা গেরো। গতি দৈনিকের সম্পাদকের শিরোনাম তামিল ভূমের রাজনীতিতে নাটকীয় মোড়। দৈনিক সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকের শিরোনাম জ্বালানির মূল্যবৃদ্ধি ও জনজীবনের বাস্তবতা। এবং বার্তালিপি দৈনিকের আজকের সম্পাদকের শিরোনাম কঠিন সময়। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময় আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।

0: আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:50। কিছুক্ষণের মধ্যেই শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ, এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজা রানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সামনে ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী তার পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে ইউএইর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু তিন টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও আজ ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তারই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল যাবেন সুইডেনের কোপেনহেগেনে। সেখানে সুইডিশ ক্রিস্টিয়ানসেনের সঙ্গে তারা স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা, দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লিয়ন উপস্থিত থাকবেন। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী।

0: মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারিকসেন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টান ফ্রস্টা দত্তির এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন অংশ নেবেন। প্রযুক্তি, উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুদ ভান্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইইউ এর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী ভারতকে ৫০০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। জাহেদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর তিনি সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলারও তীব্র নিন্দা করেন।
1: अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है। दरअसल भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
0: হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন দু দফার আলোচনার পর এই সিদ্ধান্ত। আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু ৩ টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক ২৩ টাকা থেকে কমিয়ে ১৬.৫০ টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির ক্ষেত্রে এই হার লিটার পিছু ৩৩ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৬ টাকা। আগামী এক পক্ষকাল এই হার কার্যকর হবে, আজ থেকেই তা চালু হয়েছে। দিল্লিতে আগামী মাসের ৩০ তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর চালু হতে চলেছে। আগামী ২৯শে জুলাই পর্যন্ত প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ, ২০শে থেকে ২৯শে জুন প্রশিক্ষণ সহ দরকারি নথি ছাপানোর কাজ এবং ৩০শে জুন থেকে ২৯শে জুলাই পর্যন্ত বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই অভিযান চালানো হবে। এই প্রক্রিয়ায় ১৩,০০০এরও বেশি বিএলও মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত ২৭শে এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত ৫ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। এদিকে আর্জিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে জানান, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত

শুরু হবে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায়। নতুন করে তদন্ত শুরু হয়, মেয়ের বিচারের পথ প্রশস্ত হল বলেও তিনি আশা প্রকাশ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর পুরন্দেশ্বরীকেই কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার উপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট খারিজ করে দেন। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। প্রবীণ বিজেপি নেতা তথা নবনির্বাচিত বিধায়ক চন্দ্রমোহন পাটোয়ারী গতকাল আসাম বিধানসভার অস্থায়ী অধ্যক্ষ হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী পাটোয়ারীকে শপথ বাক্য পাঠ করান। স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অস্থায়ী অধ্যক্ষ সবার কাজকর্ম পরিচালনা করবেন। উল্লেখ্য, আগামী 21 মে থেকে আরম্ভ হওয়া ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনের প্রথম দিন অস্থায়ী অধ্যক্ষ নবনির্বাচিত বিধায়কদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। এরপর বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচন করা হবে। শাসক বিজেপি দল বিধানসভার পরবর্তী অধ্যক্ষ হিসেবে ভবানী সরভোগ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাসকে মনোনীত করেছে। রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় পুনরায় শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করার জন্য তৎপরতা চালাচ্ছে। সে অনুসারে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের পত্র প্রেরণ করে নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা শিক্ষক পদের তথ্য দাখিল করার নির্দেশ দিয়েছে। আগামী 30 মে বা এর পূর্বে শূন্য শিক্ষক পদের তথ্যসমূহ নির্দিষ্ট পোর্টালে দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের অধীনে 2025 সালে 5,550টি এবং 2026 সালে 4,500টি প্রাথমিক শিক্ষক পদের নিযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছিল। প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি রাজ্যের সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের এই উদ্দেশ্যে পত্র প্রেরণ করেছেন। বরাক উপত্যকার 3 জেলায় অবিরাম বৃষ্টিপাতের ফলে বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাছাড় জেলায় অবিরাম বৃষ্টির ফলে শিলচর শহরের বেশ কয়েকটি স্থানে কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের কয়েকটি সড়ক এবং আবাসিক এলাকায় জল প্রবেশ করার ফলে জনসাধারণ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিলচর শহরের লিংক রোড, সোনাই রোড, শিলংপট্টি, অম্বিকাপট্টি, চার্চ রোড, বিবেকানন্দ রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ শহরের অন্যান্য স্থানে কৃত্রিম বন্যার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হচ্ছে। শহরের নিষ্কাশন ব্যবস্থার অভাবের কারণে এই জনদুর্ভোগ বলে নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে শিলচর পৌর নিগম ও রাজ্যের জলসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে লঙ্গাইখাল, ন্যাশনাল হাইওয়ে রোড ও সোনাই রোড এলাকায় নালা পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলে আমাদের শিলচরের সংবাদদাতা জানিয়েছেন। এদিকে শ্রীভূমি জেলায়ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে প্রায় 70% এলাকা বর্তমানে জলমগ্ন রয়েছে। জেলা প্রশাসন কৃত্রিম বন্যা সমস্যা সমাধানে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা কমিশনার তথা জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রাকৃতিক ও অন্যান্য নিষ্কাশন ব্যবস্থা, জাতীয় সড়ক, রাজ্য সড়ক, পূর্ত সড়ক, সরকারি খাস জমি ও খালের পাশে ফুটপাত তথা ড্রেনের উপর সব ধরনের অবৈধ দখল ও নির্মাণ অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছেন। এ মর্মে গতকাল এক আদেশ জারি করে সংশ্লিষ্ট রাজস্ব চক্র আধিকারিক এবং পৌরসভা উন্নয়ন কর্তৃপক্ষ পূর্ত সড়ক, NHIDCL, জলসম্পদ, নগর ও পল্লী পরিকল্পনা বিভাগ সহ অন্যান্য সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে গতকাল SDRF এবং ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসেস এর যৌথ উদ্ধার অভিযানে এ পর্যন্ত পাওয়া খবর অনুসারে জমা জল থেকে মোট 276 জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 16টি পশুও রয়েছে।

হয়েছে। বদরপুর ও শ্রীভূমি ফায়ার স্টেশনের অধীনে জেলার বিভিন্ন জমা জলকবলিত এলাকায় গতকাল সারাদিনব্যাপী এই অভিযান চালানো হয়। হাইলাকান্দি জেলায় বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে জেলার পাঁচগ্রাম থেকে মোকামকুটির যাওয়ার পথে সড়কে থাকা একটি আরসিসি সেতুর একাংশ ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাইলাকান্দি পূর্ত সড়ক বিভাগের পক্ষ থেকে পাঁচগ্রাম ভাটিরকোপা পার্ট টু গ্রামীণ সড়কটি নিরাপত্তার স্বার্থে সাময়িক বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। গতকালের আকস্মিক বন্যায় এই সড়কের একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় রাস্তাটি চলাচলের ক্ষেত্রে অনুপযোগী।

0: এবং ট্রাফিক সাইন অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানার অন্তর্গত সিদ্ধেশ্বর এলাকায় রেললাইনের উপর ভয়াবহ ভূমিধসের ফলে বরাক উপত্যকার রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 4-5 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। বন্যাপ্রবণ ও ভূমিধস প্রবণ এলাকায় জেলা প্রশাসনকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর থেকে জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হবার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগ কেন্দ্রীয় জিএসটি সংক্রান্ত পারফরমেন্স অডিটের জন্য সব বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, পলিক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের ক্লিনিককে আগামী 20 মে মধ্যে নির্দিষ্ট তথ্য জমা দেবার নির্দেশ দিয়েছে। যুগ্ম স্বাস্থ্য সেবা সঞ্চালকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পক্ষে কলকাতার ডিরেক্টর জেনারেল অব অডিট সেন্ট্রাল এবং গৌহাটি শাখার নির্দেশ অনুসারে এই অডিট করা হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ শেষ হলো, পরবর্তী সংবাদ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন কবির সুমনের কণ্ঠে।

কবীর সুমনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পীর গান আবারও শুনতে পাবেন আজ দুপুর 1টায় আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর। এবার আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলো সময়সূচি আপনাদের জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন রাখি রায়ের পরিবেশনায়। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 ও 8:20। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শুনবেন ওস্তাদ রশিদ খাঁর কণ্ঠে। সকাল 9:30 এই অনুষ্ঠানে পার্থ বসুর সেতার বাদন শুনবেন। রাত 8:30 লঘুশাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে দাদরা শুনবেন সিদ্ধেশ্বরী দেবীর কণ্ঠে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন শরৎ চট্টোপাধ্যায়ের গিটার বাদন। বেলা 10:00 বাংলা ছবির গান। বেলা 11:00 গজল শুনবেন বেগম আখতার ও মহেন্দ্র কাপুরের কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন শর্মিলা বিশ্বাস। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন মুক্তা নাথ ও শিবানী চৌধুরীর পরিবেশনায়। এছাড়া দুপুর 2:30 লোকগীতি শোনা যাবে সনাতন দাস ঠাকুরের কণ্ঠে এবং রাত 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শোনা যাবে বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। এতে রবীন্দ্র সদন মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা মন্দিরা নন্দীর সঙ্গে থাকবে সাক্ষাৎকার। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:45 যথারীতি চাষাবাদের কথা, এতে মাটি কেন পরীক্ষা করবেন এ নিয়ে বলবেন আশিস তরুপাল। রাত 8:00 শ্যামাসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 সমবেত সঙ্গীত শিক্ষার আসর, এর অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক গান। আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং এরপর শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্ব।

এতক্ষণ প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং এরপর শুনলেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ আকাশবাণী শিলচর। এখন নজরুল গীতি শুনবেন রাখি রায়ের পরিবেশনায়।

রাখি রায়ের পরিবেশনায় নজরুলগীতি শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন আঁচল ছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান আজ এখানে শেষ হল আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন তরির আগে খেয়াল শুনবেন ওস্তাদ রশিদ খাঁর কণ্ঠে।

এতক্ষণ তরির আগে খেয়াল শুনলেন উস্তাদ রশিদ খান কণ্ঠে। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে জৌনপুরীর আগে পার্থ বসুর সেতার বাদন শুনবেন।

এতক্ষণ জৌনপুরীর আগে পার্থ বসুর সেতার বাদন শুনলেন, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবির গান। প্রথম গানটি শুনলেন হরিশ্চন্দ্র শোভা ছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার।

দুজনে ছবির গানখানি শুনলেন জুবিন গার্গ ও মোনালি ঠাকুরের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন কবিতা ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর।

চিরদিনই তুমি যে আমার টু ছবি থেকে গানখানি শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে। বাংলা ছবির গান অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন সপ্তপদী ছবি থেকে, গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও সুন্দর মুখোপাধ্যায়।

0: আশা ভোসলের কণ্ঠে গানখানি শুনলেন মায়াবিনী ছবি থেকে। এই সঙ্গে শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: এবারে শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। লতা মঙ্গেশকর এবং মুকেশের দ্বৈত কণ্ঠে প্রথম গানখানি শুনবেন কভি কভি ছবি থেকে।

কিশোর কুমারের কণ্ঠে গানখানি শুনলেন চোর মাচায় শোর ছবি থেকে। আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। পরে শিল্পী অলকা ইয়াগনিক, ছবি হাম তুম।

নতুন ছবির গান এখানে শুনলেন আলকা ইয়াগনিকের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শেষ গানখানি শিল্পী মোহাম্মদ রফি এবং আশা ভোসলে গিয়েছেন আরাধনা ছবি থেকে।

আপনারা আরাধনা ছবির গানখানি শুনলেন, মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। এই সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে গজলের অনুষ্ঠান।

0: প্রথমে বেগম আক্তার এবং পরে মহেন্দ্র কাপুরের কণ্ঠে শুনলেন গজল। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান আমার কথা। এতে আজ নিজের কথা বলবেন শর্মিলা বিশ্বাস।
1: আমার নাম শর্মিলা বিশ্বাস, আমি জন্ম এবং কর্মসূত্রে শিলচরেরই বাসিন্দা। আমার বাবা বরাক উপত্যকার স্বনামধন্য জলতরঙ্গ বাদক অনুবরণ বিশ্বাস, বাবা এসরাজও খুব ভালো বাজাতেন এবং সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন।

0: মা সুগৃহিণী, যাকে বলে হোম মেকার, পুরো পরিবারটাকে একটি সুতো দিয়ে বেঁধে রেখেছিলেন, আর তার নাম ভালোবাসা। আমার ছোটবেলাটা খুব আনন্দের ছিল। পাঁচ বোন, দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। ঠাম্মার খুবই প্রিয় নাতনি ছিলাম আমি। পিসিমণি, ছোটমণি, মাসিমণি সবার স্নেহধন্য ছিলাম। যার কথা না বললে আমার জীবনে সব কিছুই অসমাপ্ত থেকে যায়, তিনি হলেন আমার কাকু। এত নিঃস্বার্থ ভালোবাসা ওনার কাছ থেকে পেয়ে বড় হয়েছি, তা দু তিন লাইনে বলে বোঝাতে পারবো না। কাকুর কাছ থেকে শিখেছি কি করে অন্যকে আপন করা যায়, অন্যের ব্যথায় ব্যথিত হয়ে সাহায্যের হাত বাড়ানো যায়। জীবনের বড় অংশটাই আমার কাকুকে ঘিরে রয়েছে। মা বাবা ছাড়া অন্য কোনো মানুষ তাদের মতো করে ভালোবাসতে পারে, তা শিখেছি আমার কাকুর কাছ থেকে। আমার বাবা খুব দয়ালু ছিলেন, তাই ওনাকে নিজে কম খেয়ে অন্যকে খাওয়ানো বা অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে এগিয়ে যেতে দেখেছি। আমার মা ছিলেন খুব ধৈর্যশীলা। মার কাছ থেকে শিখেছি ধৈর্য ধরলে সব বাধা বিপদ উত্তীর্ণ করে কি করে সুন্দর সুষ্ঠু একটি জীবনযাপন করা যায়। এইসব মূল্যবোধ নিয়ে আমি শিক্ষকতাতে এসেছি। আমার 20 বছরের উপর শিক্ষকতা হয়ে গেছে। এই প্রফেশনে আসায় ইচ্ছে আমার ছোটবেলা থেকেই ছিল। বাচ্চাদের নিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। এই শিক্ষক হিসাবে আমি বলছি সব ছাত্রগণকে, সবাই একটি সুস্থ সুন্দর সমাজ গড়তে এগিয়ে আসো। সবাই শিক্ষার সাথে সাথে সুস্থ সবল শরীর এবং সুস্থ চিন্তাধারা গড়ে তুলো, যার জন্য পড়াশোনার সাথে সাথে ব্যায়াম এবং ভালো পুস্তক পড়ার অভ্যেস করো। তোমরা আগামী দিনে সমাজের ধারক এবং বাহক, তাই ভারতীয় সংস্কৃতিকে না ভুলে সমাজকে সমৃদ্ধ করে তুলো, এই কামনা করি। আর আমি অবসর সময়ে গান করতে ভালোবাসি। আমার জীবনে যতটুকু সময় রয়েছে নিজের মূল্যবোধ নিয়ে চলতে চাই। ভবিষ্যতে অনাথ বাচ্চাদের এবং বৃদ্ধ মানুষদের পাশে দাঁড়াতে চাই। ঠাকুরের এবং গুরুজনদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সফল হব।
1: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন শর্মিলা বিশ্বাস। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে লোকগীতির অনুষ্ঠান। প্রথমে লোকগীতি গেয়ে শোনাবেন মুক্তানাথ।

এরপর তিনখানি লোকগীতি গাইলেন মুক্তানাথ। এই অনুষ্ঠানে এবারে লোকগীতি পরিবেশন করছেন শিবানী চৌধুরী।

শিবানী চৌধুরীর গাওয়ায় গানখানির সঙ্গে শেষ হল লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। প্রথম ছবি মোহাম্মদ রফি, মাফ করবেন, প্রথম ছবি মেরা ছায়া, শিল্পী মোহাম্মদ রফি।

পরের ছবি মেরে জীবন সাথী দ্রুত কণ্ঠে গিয়েছেন সোনু নিগম এবং সাধনা সরগম।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। পরের ছবি ইজাজত, শিল্পী আশা ভোসলে।

গানখানি শুনলেন অলকা ইয়াগনিক এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে হামকো তুমসে প্যার হে ছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শেষ গানখানি গিয়েছেন অনুরাধা পাউডাল এবং উদিত নারায়ণ হাম তুমহারে হে সনম ছবি থেকে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। এতে আজ শুনবেন অসমীয়া গান।

এতক্ষণ শুনলেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালীতে অসমীয়া গান, আকাশবাণী শিলচর। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন কবির সুমনের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 1:29 হয়ে 52 সেকেন্ড। একটু পরেই শুনতে পাবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30। বিস্তারিত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ডাচ প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ এবং সম্প্রতি সমাপ্ত ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এটি বৃহত্তর ভারত ইইউ সম্পর্ককে রূপ দেবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি সফরের অংশ হিসেবে আজ বিকেলে নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে প্রবাসী ভারতীয়রা অত্যন্ত উৎসাহিত। আয়োজকরা এই ভাষণকে একটি ঐতিহাসিক ভাষণ বলে অভিহিত করছেন এবং আশা করা হচ্ছে যে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর দেশ সফরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে। গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী তাকে স্বাগত জানান। বিভিন্ন বয়স, অঞ্চল এবং ধর্মের ভারতীয় সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীতের মাধ্যমে তাকে স্বাগত জানাতে সমবেত হন। তার আগমনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থল মোদী এবং বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমের এক পোস্টে অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করে এই অভ্যর্থনাকে

0: অসাধারণ বলে উল্লেখ করেন একটি প্রতিবেদন।
1: The Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperations in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shoshu Sharma for Akashwani from The Hague, Netherlands.
0: নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপিয়ান বাণিজ্য ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়ে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গরস্টোরের সঙ্গেও। ভারত নরওয়ের বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ে প্রধানমন্ত্রী যৌথভাবে যোগ দেবেন। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রারও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশযাত্রার উপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে। নতুন দিল্লিতে সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে এই কার্যকলাপ চালিয়ে যায় তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের। সরকার পেট্রোল রপ্তানির উপর লিটার পিছু তিন টাকা করে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানি ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ সহ নানা জায়গায় প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। শ্রী সিং বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তার প্রথম সিকিম সফরে যাচ্ছেন। এই সফরে উপরাষ্ট্রপতি গ্যাংটকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। এদিকে সিকিম আজ তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিকিমবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক এক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলা রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত 5ই মে দায়ের হয়েছে FIR। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন 200টি বোয়িং বিমান কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে আলোচনার পর সেই অর্ডার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও

0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিকই তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ জানান ট্রাম্প। ওয়াশিংটনে আরও একদফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিকট জানিয়েছেন, দুদফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2-3 জুন ফের আলোচনায় বসা হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। সামাজিক মাধ্যমের পোস্টে পিকট জানান, দুদেশের মধ্যে সার্বভৌমত্ব বজায়, অখণ্ডতা রাখা এবং শান্তি প্রতিষ্ঠায় এই আলোচনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হচ্ছে। 1960 সালে পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী থিওডোর মাইম্যানের লেজারের প্রথম সফল প্রয়োগের স্মরণে প্রতিবছর 16 মে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য, চলতি বছরের থিম হল সুস্থায়ী ভবিষ্যতের জন্য আলোক বর্তিকা, যেখানে শক্তি সাশ্রয়ী আলো, পরিবেশ বান্ধব উৎপাদন এবং উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে আলোক ভিত্তিক প্রযুক্তি কিভাবে সুস্থায়ী উন্নয়নে অবদান রাখে তার উপর আলোকপাত করা হয়েছে। নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মাধ্যমে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশাবাহিত রোগ, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা, পাশাপাশি প্রাক বর্ষাকালীন সময়ে পরিকল্পনা মাফিক মশার প্রজনন রোধের মধ্য দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গুজরাট পয়েন্ট তালিকায় দ্বিতীয়, 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কলকাতা অষ্টম স্থানে রয়েছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার শাটলার নূর ইজুদ্দিন ও গো সেফেইয়ের মুখোমুখি হবেন। গতকাল কোয়ার্টার ফাইনালে তারা জাপানের তাকুমা নামুরা ও ইউইচি শিমোগামী জুটিকে 21-12, 21-13 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড়বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30। খবর শেষ হল এখন স্থানীয় সংবাদ।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান নানা রঙের দিন। এতে আজ শুনবেন রবীন্দ্র সদন কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মন্দিরা নন্দীর সঙ্গে একটি সাক্ষাৎকার।
4: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি নানা রঙের দিন অনুষ্ঠান।

স্বাধীনতা লাভের দুবছর আগে 1945 ইংরেজিতে তার জন্ম। শৈশবকালটা তার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল হয়ে আছে, কালের স্রোতে ধূসর হয়নি একটুও। থেকে থেকে মনে পড়ে সেসব ফেলে আসা সোনালী দিনগুলোর কত কথা, কত স্মৃতি। ছোটবেলায় তারা থাকতেন আগরতলা মহারাজা বীরবিক্রম কলেজের পাশে একটি টিলা বাড়িতে। বাবা মা দুজনেই ছিলেন শিক্ষানুরাগী, সংস্কৃতিবান, মুক্ত মনের মানুষ। বাবা কিছুদিন শান্তিনিকেতনে পড়াশুনো করেছেন, মা ছিলেন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের ছাত্রী। স্বভাবতই তাদের বাড়ির পরিবেশটাই ছিল ভিন্ন ধরনের। শিক্ষা সংস্কৃতির প্রাথমিক পাঠ তিনি বাড়ি থেকেই নিয়েছেন, পাঠশালার পড়াশোনা মা বাবার কাছে থেকেই পেয়েছেন। ছোটবেলাতেই গীতা উপনিষদ পড়েছেন, পড়েছেন রবীন্দ্রনাথ, বাবার কাছে শুনেছেন ইংরেজ কবি শেলি কিটসের সেসব অসামান্য অসাধারণ কবিতা। চাকুরি সূত্রে বাবার সঙ্গে তাদের পরিবারকে 1952 করিমগঞ্জে চলে আসতে হয়। 1953 MMMC স্কুল অর্থাৎ মদনমোহন মাধবচরণ স্কুলে ভর্তি হন তিনি। 1958 ওই স্কুল থেকেই ম্যাট্রিক পাশ করে করিমগঞ্জ কলেজে ভর্তি হন। তার স্কুল আর কলেজ জীবনে এমন কয়েকজন প্রাতঃস্মরণীয় শিক্ষক শিক্ষিকার সান্নিধ্য তিনি পেয়েছেন যাদের প্রভাব তার জীবনে অপরিসীম। আসুন শ্রোতা বন্ধুরা, নানা রঙের দিন অনুষ্ঠানে আজকে আমরা শুনব এমনই একজন বিশিষ্ট শিক্ষাব্রতী সমাজকর্মী এবং করিমগঞ্জ

0: করিমগঞ্জ কলেজে ভর্তি হন। তার স্কুল আর কলেজ জীবনে এমন কয়েকজন প্রাতঃস্মরণীয় শিক্ষক শিক্ষিকার সান্নিধ্য তিনি পেয়েছেন যাদের প্রভাব তার জীবনে অপরিসীম। আসুন শ্রোতা বন্ধুরা, নানা রঙের দিন অনুষ্ঠানে আজকে আমরা শুনব এমনই একজন বিশিষ্ট শিক্ষাব্রতী, সমাজকর্মী এবং করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মন্দিরানন্দীর জীবনের নানা পর্বের কথা, শুনব তার জীবনের নানা অভিজ্ঞতার কথা।
1: ছোটবেলা আমরা ছিলাম আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজের পাশে একটা টিলাতে। ওইখানে অনেকগুলো ছোট ছোট টিলা আছে, আর সেই টিলা নানা রকম গাছ গাছড়ায় ভর্তি। আমরা ভাই বোনরা সেখানে ছুটে সারাটা দিন কাটাতাম, খুব আনন্দ হতো আমাদের। ওইখানেই কিন্তু আমার চরিত্রটা গড়ে উঠেছে বলতে গেলে। আমার বাবা ছিলেন শান্তিনিকেতনের ছাত্র, ভাববাদী, স্বপ্ন আর কল্পনায় বিভোর ছিল বাবার মন। আর মা ছিলেন প্রচণ্ড যুক্তিবাদী, একেবারে অপোজিট। বাবার ভাববাদী মন আমাদের মধ্যে ছড়িয়ে গেছিল, বিশেষ করে আমার মধ্যে। আমি কল্পনা করতাম আমাদের দেশটা সুন্দর হবে, সবাই সুখে থাকবে। যদিও তখন আমি একেবারে ছোট, কিন্তু তখন নাকি সাধু সেজে মাথার উপর চুল বেঁধে আমি বোম বোম করে প্রার্থনা করতাম যে সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক। এমনি করেই আমার ছোট জীবন কেটেছে।
2: জন্ম কবে?
1: আমার 1945 এর 27th March। তারপর আমরা আগরতলা ছেড়ে বাবা চাকরি সূত্রে করিমগঞ্জে এলেন, আমরাও করিমগঞ্জে এসে গেলাম। সেটা 52 হবে, 53 আমি করিমগঞ্জে স্কুলে ভর্তি হয়েছি, MMC স্কুলে। বাড়িতেই পড়াশোনা, ক্লাস 6 পর্যন্ত মার কাছেই পড়েছি। ওই সময়ে মাই আমাদের সমস্ত কিছু শেখাতেন, শুধু 6 পর্যন্ত কেন, আমি গ্রাজুয়েশনের সময় পর্যন্ত মার কাছে পড়েছি। আমার মা ছিলেন MC কলেজের ছাত্রী, তাই মার কাছেই সমস্ত শিক্ষা, বিশেষ করে সাহিত্য। সাহিত্য চর্চায় অবশ্য বাবাও সহায়তা করেছেন। বাবা মুখস্থ কবিতা বলে যেতেন, মুখস্থ গীতা বলতেন, মেঘদূত বলতেন, তারপরে কীর্স, শেলি এদের কবিতা বলতেন। স্কুল লাইফটায় সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছেন স্বর্গতা মিলন শশী মজুমদার, আর আরেকজন শিক্ষিকা, উনিও স্বর্গতা, প্রভা সাহা।
2: আচ্ছা, এই যে ম্যাম বললেন মিলন শশী মজুমদার, প্রভা সাহা, এদেরকে আপনি কি MMC স্কুলে পেয়েছিলেন?
1: হ্যাঁ।
2: আচ্ছা, তো আপনি কি পুরো স্কুল জীবনটা কি MMC পড়লেন?
1: MMC তে পড়লাম পুরো স্কুল জীবন। তারপরে MMC এর পরে আমি করিমগঞ্জ কলেজে ভর্তি হলাম। করিমগঞ্জ কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু আমার কয়েক বছর লস গেল। সে সময় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই বছরখানেক একেবারে ব্যাড রিটেন। কিন্তু এরপরে বুঝেছি যে এই সময়টা, এই অসুস্থতার সময়টা আমার বৃথা যায়নি। কারণ ওই সময় আমি বাবার কাছ থেকে গীতা শুনতে শুনতে, গীতা, এরপরে কিটস, শেলি এদের কবিতাগুলো বাবা বলতেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে যেত। রবীন্দ্রনাথের কবিতা, অজস্র কবিতা মুখস্থ হয়েছিল।
2: আচ্ছা, 58 পাস করার পর আপনি করিমগঞ্জ কলেজে চলে গেলেন, তারপর IA পরীক্ষা দিলেন দু বছর পর
1: দিলাম। ততদিন 3 years ডিগ্রি কোর্স এসে গেছে। 3 years ডিগ্রি কোর্সে IA পাস করলে পরে সেকেন্ড ইয়ারে ভর্তি হয় সাধারণত। আমিও যথারীতি গিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছিলাম, কিন্তু করিমগঞ্জ কলেজের দুজন অধ্যাপক, একজন হচ্ছেন আমার শ্রদ্ধেয় স্বর্গত তপন দাস, আরেকজন মানিক সাহা, ওরা আমাদের বাসায় গিয়ে মাকে বলেছিলেন যে মেয়েকে ফার্স্ট ইয়ারে ভর্তি করুন, অনার্সিংয়ে ভর্তি হবে, আমাকে নিয়ে রেগুলার অনার্স খোলা হবে। তো আমরা তিনজন ছাত্রী, দুজন ছাত্রী আর একজন ছাত্র, তিনজনকে নিয়ে রেগুলার অনার্স খোলা হলো। মানে এইখানে আমার আরেক বছর পিছিয়ে গেলাম। কলেজ জীবনে প্রভাব বিস্তার করেছেন তপন দাস আর আমাদের প্রিন্সিপাল যিনি ছিলেন প্রমেশ ভট্টাচার্য। আমি স্কুলে পেয়েছি মিলন শশী মজুমদারকে, দৃঢ় ব্যক্তিত্বের একজন মানুষ, যে স্টুডেন্টকে গড়ে নিতে জানে, প্রচণ্ড শাসন করেন, আবার সবাই একেবারে চুলচেরা খবর রাখেন। আর কলেজে পেলাম প্রমেশ ভট্টাচার্যকে, শাসন করতে আমরা দেখিনি কিন্তু প্রচণ্ড ভয় পেতাম, প্রচণ্ড শ্রদ্ধা করতাম। ভয় পেয়ে যে দূরে থাকবো তা নয়, প্রচণ্ড শ্রদ্ধাও করতাম। আর দেখলাম উনিও একেবারে সবার সমস্ত খবর রাখেন, প্রত্যেকটা, এতগুলো ছাত্র কলেজে, আমরা মনে রাখতে পারি।

0: না নামও, আর উনি কিন্তু প্রত্যেককে চিনতেন। এই যে স্মৃতিগুলি, এই স্মৃতিগুলি আমি ভুলতে পারি না।
1: আপনার এই যে আপনি মানে শিক্ষকদের পেয়েছেন, মানে বলা যায় মানে প্রথিতযশ শিক্ষকদের আপনি সান্নিধ্য পেয়েছেন, মিলন শশী মজুমদার, তপন দাস, প্রমেশ ভট্টাচার্য, আরো অনেকের নাম বললেন, এদের জীবনের প্রভাবই কি আপনার জীবনে পড়েছে? আপনি শিক্ষকতার জীবনে গেলেন, আপনি মানে বাংলা নিয়ে পড়াশোনা করলেন, তারপর শিক্ষকতা, আপনার ওদের প্রভাব না আপনার পরিবারের প্রভাব?
0: পরিবারের প্রভাব, ওদের প্রভাব, সব প্রভাবই। আমার পরিবার, বিশেষ করে মামার বাড়ি, সবাই ছিলেন শিক্ষক। আমার মাও নিজে বিয়ের আগে শিক্ষকতা করতেন। মামার বাড়ির প্রভাব প্রচণ্ডভাবে যে আমি ওই লাইনে যেতে যাই। আমার নিজের একটা নেশ ছিল এদিকে যাবার, তাই পড়ার প্রতি নেশা তখনই জেগে গেছিল।
1: এমনকি সাহিত্যের প্রতি মানে
0: আকর্ষণ
1: ঝোঁকটা, এইটা কোথা থেকে আপনি পেয়েছেন? মানে এটা কি
0: বাড়ি থেকে বেশি পেয়েছি। আর তারপরে তপন দাস আমাকে অজস্র বই পড়তে দিয়েছেন। যখন আমি বিয়ে পড়ছি তখন উনি ওনার একেবারে লাইব্রেরি খুলে উনি দিয়ে দিতেন সমস্ত বই, তুমি তোমার যা খুশি বই নিয়ে যাও। আমার বার্নার্ডশো পড়া ওইখানেই, তারপরে কাফকা বা অন্যান্য বই, এমনকি করিমগঞ্জ কলেজের লাইব্রেরিয়ান পেয়েছিলাম ব্যোমকেশ দাস, শেষ পর্যন্ত উনি ছিলেন না, আমার ইন্টারমিডিয়েটে ছিলেন, সে সময় উনি গল্পের বই আমার বাড়িতে এনে দিয়ে গেছেন। একেবারে পুরো শরৎচন্দ্রের পুরো রচনা বলি, বঙ্কিম রচনা বলি, বাড়িতে এনে দিয়ে গেছেন। আমি তখন অসুস্থ ছিলাম, আর ওই নেশাটাই আর কি পরে বেড়ে গেছে। তবে স্টুডেন্ট লাইফে শুধু সাহিত্য পড়াতেই আগ্রহ ছিল, রাজনীতি বা অন্য কিছুতে আমার কোনো আগ্রহ ছিল না।
1: গ্রাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েশনটা বাংলা নিয়ে যে পড়াশোনা করলেন, স্নাতকোত্তর পড়াশোনাটা কোথায় করলেন?
0: গৌহাটি ইউনিভার্সিটিতে গেছিলাম, সেখানে পেয়েছি যতীন্দ্রমোহন ভট্টাচার্যকে।
1: সেটা কোন সালে আপনি পড়াশোনা করেছেন?
0: সেটা 68 বছর।
1: যতীন্দ্রমোহন ভট্টাচার্য ছাড়া আর কাদের পেয়েছেন তখন?
0: দীপক সেন, তারপর পেয়েছি ক্ষময় বিশ্বাস।
1: বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর চাকরি পেয়ে গেলেন আপনি তারপরই, না আপনি অন্য কিছু করেছিলেন?
0: স্কুলে কাজ করেছি।
1: কোথায় কোথায় কাজ করলেন স্কুলে?
0: স্কুলে প্রথমে এমএমসিতে কয়েকদিন, কয়েক মাস বোধহয়, তারপরে ভিকম চাঁদে, তারপরে এম এর রেজাল্ট বেরোনোর কিছুদিন পরেই আর কি। এম এর রেজাল্ট বেরোনোর সময় আমি এতে ছিলাম, এমএমসিতে ছিলাম। এম এর রেজাল্ট বেরোনোর কিছুদিন পরে আমি রবীন্দ্র সদন জয়েন করেছি, সেটা 71-এর ডিসেম্বর হবে।
2: ছাত্র জীবনের প্রায় শেষ পর্বে যখন তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছেন, তখনই তার বামপন্থী রাজনীতির সঙ্গে পরিচয়। বিশ্ববিদ্যালয়ে তারই সহপাঠী তপন দেবের কাছ থেকে সে রাজনীতির অনেক তথ্য এবং তত্ত্বও তিনি জেনেছেন।
0: 68-এ যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনই একটু একটু নকশাল রাজনীতির সঙ্গে পরিচিত হতে শুরু করেছিলাম। বিশেষ করে আমাদের সঙ্গে একজন থাকতেন, গণেশ দে ছিল আমাদের সঙ্গে, আর ছিল তপন দেব নামে একজন, তার মুখে প্রথম শুনেছি রিসাইটেশন, অপূর্ব রিসাইট করত সুকান্তের কবিতা, একটু একটু করে আকৃষ্ট হয়েছি। তারপর তার কাছ থেকে শুনলাম ওইখানের আন্দোলনগুলির কথা, ওর কাছ থেকে একটু একটু শুনেছি, কিন্তু ও খুব খোলসা করে বলতো না। তারপরে নিজে ভাবতে আরম্ভ করলাম, ইয়ে করতে আরম্ভ করলাম, পত্রিকা টত্রিকা পড়তে পড়তে একটু একটু জানতে আরম্ভ করলাম। করিমগঞ্জে এসে চাকরিতে জয়েন করার পর প্রথম কয়েকটা বছর ভীষণ ক্রাইসিসের মধ্যে গেল আমাদের পরিবারের। সেটা হচ্ছে আমার বাবার তখন চাকরি শেষ হয়ে গেল, যদিও বাবা মানে প্রাইভেট একটা ইয়েতে কাজ করতেন, সেই ম্যাচ ফ্যাক্টরি করিমগঞ্জে, সেখানে আভ্যন্তরীণ কিছু ইয়ের জন্যে বাবার চাকরি চলে গেল। আমরা প্রচণ্ড একটা ক্রাইসিসের মধ্যে পড়লাম। তখন সংসারের হাল ধরাই ছিল আমার লক্ষ্য। তখন আমার ভাই বোন, আমরা 8 ভাই বোন, আমার ছোট ভাই বোনরা তখনও পড়ছে।
2: 1971-এ যখন করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজে চাকুরি পান, তখন বামপন্থী রাজনৈতিক কর্মী এবং সংগঠক চন্দন সেনগুপ্ত, শ্যামা পাল প্রমুখের সঙ্গে পরিচয়ের পর পার্টি রাজনীতির প্রতি তিনি আকৃষ্ট হন এবং সদস্য পদ গ্রহণ করে করিমগঞ্জের গ্রামাঞ্চলে সংগঠনের কাজ শুরু করেন।
0: চাকরি করতে করতেই ওই পিরিয়ডে মানে ইমার্জেন্সির আগেই আমি এই পার্টির সঙ্গে যুক্ত হয়ে গেছি। পার্টির সঙ্গে ঠিক বলবো না, পার্টি আমাকে মেম্বার করেনি তখনও। আর ওই সময় আমার ভাই, ছোট ভাই স্বরাজ, সে আন্দোলনের সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ল, CPIML পার্টির সঙ্গে জড়িয়ে পড়ল। আর একটি ছেলে।

শ্যামা পাল, চন্দন সেনগুপ্ত, এদের সঙ্গে পরিচয় হলো। আমি যেন একটা নূতন পথ পেলাম। ছোট সময় যে স্বপ্নটা দেখতাম বৃহত্তর মানুষের ভালো করা, আমার মনে হলো এই পথেই হয়তো সবার ভালো করা যাবে। আমি তখন তাদের ইয়েতে ঝাঁপিয়ে পড়লাম।

0: মেম্বার অবশ্য হয়েছে অনেক পরে, পার্টি মেম্বার করেছে আমাকে 80-এর দশকে। 79-তে বোধহয় আমরা নারী মুক্তি সংস্থা ওপেন করলাম, আর 80-তে মেম্বার করলো। কিন্তু পার্টির কাজের সঙ্গে বিভিন্নভাবে কাজ করাতো, আমাদের গ্রামে পাঠাতো, ইয়ে করতো।
1: আপনারা কি করতেন, আপনি মানে এই সময় এটা কি করতেন, আপনার কাজটা কি ছিল তখন?
0: বিভিন্ন গ্রামে গিয়ে তাদের ওই সরকারি বিভিন্ন যে অনুদান আছে সেগুলো আদায় করার পথ, বা বিভিন্ন ব্যাপারে লড়াই করা, আন্দোলন করা, আন্দোলনমুখী করে তোলা আর কি, সেটাই ছিল আমাদের মূল কাজ।
1: মানুষের ন্যায্য পাওনা,
0: ন্যায্য পাওনাগুলো আদায় করা। গ্রামে জল নেই, অমুক নেই, রেশন পাচ্ছে না, গ্রামে রেশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ চাল তো গ্রামেই উৎপন্ন হয়, গ্রামের লোকদের কেরোসিন দেবার দরকার নেই। তো সেগুলি যে তাদের দরকার আছে, সবচেয়ে বেশি দরকার, সেগুলি তাদের ইয়ে করছিলাম। আর তাদের জন্যে ওই আন্দোলন গড়ে তোলা, তাদেরকে শিখিয়ে দেওয়া কিভাবে যাওয়া, কিভাবে করতে হবে আন্দোলন, মানে কি বলবো, এটাকে উদ্বুদ্ধ করা যাকে বলে, সেই উদ্বুদ্ধই করবার চেষ্টা করতাম আমরা। কিন্তু তখন দুপুর রোদে আমরা দূর দূরান্তে সেই নলুয়া গ্রামে, সেই বাঘন, সেই এওলাবাড়ি, এই সমস্ত জায়গায় ঘুরেছি, মানে যতখানি হেঁটে, তখন তো আর গাড়ি ঘোড়াও ছিল না, আর আমাদের পয়সা ছিল খুব সামান্য, হেঁটেই যেতে হতো, ছাতি মাথায় দিয়ে হেঁটে চললাম।
1: আপনি বললেন যে নারী মুক্তি সংস্থার সঙ্গে যুক্ত আছেন, মানে একদিকে যুক্ত, এখন কি সেই নারী মুক্তি সংস্থার সঙ্গে জড়িত রয়েছেন, কাজ করছেন এখন?
0: হ্যাঁ, এখনো কাজ করছি নারী মুক্তি সংস্থার সঙ্গে। নারী মুক্তি সংস্থার আগে যেভাবে জমজমাট অবস্থা ছিল বরাকভেলিতে, এখন অবশ্য মানে আমারই মাঝখানে কত কিছুদিনের নেগলিজেন্সির জন্যে, আমার 90-এর দশক থেকে আমি আর কলেজের কাছে এত বেশি জড়িয়ে পড়েছিলাম, কলেজ আর পার্টির কিছু কাজে এত বেশি জড়িয়ে পড়েছিলাম যে নারী মুক্তির জন্য আর আলাদাভাবে সময় দিতে পারতাম না।
1: তো এই যে নারী মুক্তি সংস্থা বললেন, নারী মুক্তি সংস্থার মূল কাজটা কি, উদ্দেশ্যটা কি ছিল, মানে কাজের মানে এটা মানে ক্ষেত্রটা কি ছিল, নারী মুক্তি বলতে আপনারা মানে কি বোঝাতে চাইছিলেন তখন?
0: নারী মুক্তি বলতে আমরা বোঝাতে চেয়েছি মেয়েদের মুক্তি তখনই হবে যখন মেয়েরা পুরুষের সমান হতে পারবে, অর্থাৎ পুরুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করতে পারবে, পুরুষকে তারা শত্রু বলে মনে করবে না, পুরুষও কিন্তু আমার মিত্র, তাদের সঙ্গে আমরা যখন সমানভাবে চলব, আমি তার সঙ্গী, এই উপলব্ধিটা তাদের মধ্যে আনবার চেষ্টা করছিলাম। আর তাদের অধিকার সম্পর্কে, সমাজে তাদের অধিকার, সংসারে তাদের অধিকার, সব জায়গায় তাদের অধিকার সম্পর্কে তাদের সচেতন করা, সংগঠনের কাজ বেশি গ্রামে হয়েছে, বিভিন্ন গ্রামে আমাদের সংগঠন ছড়িয়ে পড়েছিল, গ্রামগুলি উদ্যোগী হয়ে এগিয়ে এসছে, কাজ করেছে, সাড়া পেয়েছে গ্রাম থেকে।
1: গ্রামে তো আজকালও সেই নারীদের উপর অত্যাচার, নারীদের উপর নির্যাতন
0: চলছে,
1: এগুলোর ক্ষেত্রে আপনাদের এই মুহূর্তের ভূমিকাটা কি?
0: এই মুহূর্তে নারী মুক্তি সে সমস্ত ব্যাপারে ঠিক খুব বেশি অ্যাক্টিভলি কাজ করতে পারছে না। আসলে আমরা যা করতাম কাজ, এখন ঠিক করিমগঞ্জ জেলাতে ঠিক এইরকম কাজ করবার লোক নেই।
2: সমাজকর্মী হিসেবে আজকাল মাঝে মধ্যেই

0: ধরনের হতাশা বোধ করেন তিনি। স্বপ্নভঙ্গেরও বেদনা তিনি অনুভব করেন। নিপীড়িত আর্ত মানুষদের পাশে আজকে নতুন প্রজন্মের অনুপস্থিতি তাকে ব্যথিত করে, আশাহত করে। চারপাশে কোথাও যেন এক ধরনের শূন্যতার সৃষ্টি হচ্ছে বলে তার মনে হয়।
1: এর জন্যই নারী মুক্তি সংস্থাও আজকে আর খুব বেশি কাজ করতে পারছে না। এরাও আর খুব বেশি গ্রাম থেকে মানুষ আনতে পারছেন না বা শহর থেকেও। এই ব্যাপারে আগ্রহী হয়ে সেটা করতে আজকের প্রজন্ম রাজি নয়।
0: এরপর যখন নিভৃতে গান শোনেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্র লালের গান, বিশেষ করে জাগরণের গান, তখন তিনি আবারও উদ্বুদ্ধ হয়ে ওঠেন নতুন ভাবে।
1: বাবা গান গাইতেন খুব ভালো, এখনো মানে রবীন্দ্রসঙ্গীত শুনতে পেলে আমার অসম্ভব রকমের ভাল লাগে। অতুল প্রসাদ, রজনীকান্ত এদের ভাল লাগে। আবার জীবনমুখী কিছু কিছু গানও ভাল লাগে। কোনো কোনো সময় সেই ইয়ের ভূপেন হাজারিকার গানগুলো বা গণসঙ্গীত একেবারে মানে এখনো বুঝি যে আমি মৃত নই, জীবিত। যে গণসঙ্গীত শুনলে এখন আমি উজ্জীবিত হয়ে উঠি।

0: আচ্ছা, আপনি তো অবসর নিয়েছেন 2005-এ, এই অবসর সময়টা আপনি কিভাবে যাপন করছেন, মানে কি করে আপনার সময়টা কাটছে?
1: প্রথম 2-3 বছর আমি একেবারে আমার সংসার নিয়ে ডুবেছিলাম। রিটায়ারমেন্টের পরে, চাকরির আরম্ভেও যেমন ডুবেছিলাম, ঠিক রিটায়ারমেন্টের পরেও, কারণ আমি রিটায়ার করার পরপরই আমার বাড়িতে পরপর কতকগুলো বিপদ নেমে এলো। আমার ভাই অসুস্থ হলো, ভাই জি অসুস্থ হলো, আমার এক মাসতুতো বোন অসুস্থ হয়ে পড়লো, ভীষণভাবে অসুস্থ, মানে যাদের সবাইকে নিয়ে বাইরে যেতে হয়েছে, কাউকে নিয়ে ভেলোর, কাউকে নিয়ে গৌহাটিতে, কাউকে ওইরকম শিলচারে এনে দীর্ঘদিন আমার থাকতে হয়েছে। 2-2 বছর ওই রকমই কেটেছে আমার। এখন সংসারের অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকি, বাগান নিয়ে ব্যস্ত থাকি, নিজের ছাতের উপরে একটু বাগান আছে দূর, আর আমার সেই আগের কাজগুলো, যারা আসে সাহায্য চাইতে সাহায্য করি, গ্রামেগঞ্জে এখনো যাই। ওই ঝগড়া মেটানোর কাজই বেশিরভাগ, যেমন একজনের জমি দখল করে নিয়েছে আরেকজন ভাইয়ের, বিধবা ভাইয়ের বউকে বের করে দিয়েছে বাড়ি থেকে, সেটাকে উদ্ধার করতে হবে, গিয়ে দু তিনটা বৈঠকের পরে সমস্ত ঠিক হয়, এমনকি জায়গা সমজে দিয়ে দলিল লিখিয়ে সমস্ত করে আসি।
0: এগুলো কি এই নারী মুক্তি সংস্থার
1: ব্যানারেই করে? হ্যাঁ, সবগুলো নারী মুক্তি সংস্থার ব্যানারে।
2: অবসর সময়ে আজকেও তিনি বই পড়েন, বিশেষত গভীর বিশ্লেষণ ধর্মী প্রবন্ধ, উপন্যাসও পড়েন। খুব ভালো লাগে মহাশ্বেতা দেবীর লেখাগুলো, আশাপূর্ণা দেবীও পড়েন তিনি।
1: বই পড়তে আমার খুব ভালো লাগে।
0: কি ধরনের বই পড়তে ভালো লাগে?
1: ভ্যারাইটিস বই, কখনো হালকা গল্পের বইও পড়ি, বাচ্চাদের জন্য রোমাঞ্চ সিরিজও পড়ছি, আবার আমার সাধারণত ভালো লাগে, গভীরতা আছে ওই ধরনের বইগুলি পড়তে ভালো লাগে। হালকা গল্প আমি কোনোদিনই পড়িনি, আগেও পড়তাম না, এখন এগুলো পড়তে ভালো লাগে না।
0: এমনিতে যে বললেন গভীর কথা, মানে গভীর গল্প বা গভীর বিষয় নিয়ে পড়তে ভালো লাগে,
1: কোন দর্শন, কোন দর্শন আছে বা ইয়ে আছে? বিশেষ করে মার্কসিস্ট, এই যে অনুবাদ বইগুলি বেরোচ্ছে এখন, সেই অনুবাদ বইগুলি পড়ছি আমি। মৃত্যুঞ্জয় ওই দিন

0: পড়লাম, চিংড়িটা পড়লাম, ওই ধরনের গোদান প্রেমটাকে খুবই ভালো লাগে, বারবারই পড়ি এগুলি। মহাশ্বেতা দেবীর বইটা হ্যাঁ খুব ভারী নয়, হালকাই বলবো, তবু পড়তে ভালো লাগে। মহাশ্বেতার সবগুলো বই ভালো লাগে, কেন জানি না, এগুলোতে খুব গভীর চিন্তা থাকে না ঠিকই, দুই একটাই আছে, অরণ্যের অধিকার, আবার আশাপূর্ণা দেবীকেও পড়ি, আশাপূর্ণা দেবী অন্যভাবে ভাবার।
1: ২০০০ সালে পিতৃভূমি বাংলাদেশে যান তিনি, সেই অনন্য অভিজ্ঞতা তার স্মৃতিতে বড় উজ্জ্বল হয়ে আছে আজকেও। সে দেশের মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসার কথা তিনি কোনোদিনও ভুলবেন না।
0: বাংলাদেশের প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এর এক সদস্যের আমন্ত্রণে বাংলাদেশে গেছিলাম। বাংলাদেশের এক সাংসদ জিয়াউল হক মৃধা, ওরা সবাই মিলে আমাকে ইয়ে করেছিলেন। বাংলাদেশ আমার পিতৃভূমি, জন্মাইনি ওইখানে কিন্তু আমার পিতৃভূমি হচ্ছে বাংলাদেশ। গিয়ে ওইখানে যে আনন্দটা পেয়েছি মানে এখনো ভুলতে পারি না, বাংলাদেশ আমার কাছে তীর্থভূমি হয়ে আছে সে জায়গাগুলো। আমি গেছি, আমাদের যাওয়ার সময় ছিল দুপুর ২টার মধ্যে গিয়ে পৌঁছবো কালীকচ্ছ গ্রাম, বোধ হয় নভেম্বরের শেষের দিকে।
2: কালীকচ্ছ গ্রাম বললেন,
0: ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট এখান সরাইল, সেখানে গেলাম। আমাদের কথা ছিল দুপুর ২টায় পৌঁছাবো, দুপুর ২টায় আমরা পৌঁছতে পারিনি, আমাদের পৌঁছতে পৌঁছতে একবার সন্ধ্যা হয়ে গেছে। দূর থেকে দেখতে পেলাম আমার ঠাকুরদার বাবা, মানে আমার বাবার ঠাকুরদার সমাধিতে রাশি রাশি মোমবাতি জ্বালানো। আমরা ভাবলাম হয়তো আমরা আসছি দেখে না কি না কী ব্যাপার। ওইখানকার লোকরা বলল না, তারা মানত করে এখানে, মুসলিমের দরগায় যেমন হিন্দুরা মানত করে, হিন্দুর সমাধিভূমিতেও মুসলিমরা মানত করে। তো ওই দেখে দেখে গেলাম আমরা, আস্তে ধীরে গেলাম ঘুরে ঘুরে। ওইখানে গিয়ে মানুষের যে ভালোবাসাটা পেয়েছি তা বলবার নয়। তারপরে সেই প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের শেখ মজলিস ফুয়াদ আমাদের ঢাকাতে নিয়ে গেল, আরও কয়েকটা জায়গা ঘুরলাম, নারায়ণগঞ্জ ঢাকা এই সমস্ত জায়গা ঘুরলাম আর কি। বাড়িতে ছিলাম আমরা কয়েকদিন।
2: মানে আপনাদের বাড়িটা কি মানে আছে এখনো এখানে?
0: বাড়িটা আছে, বাড়িতে এখন অন্য লোকরা থাকে, মানে সেটা পতিত বাড়ি তো হয়ে আছে, একটা অংশে ওই আশ্রমটা আছে। আমার ঠাকুরদা হয়েছেন, ঠাকুরদার বাবা হয়েছিলেন ব্রাহ্ম মন্দির একটা আছে, সেই ব্রাহ্ম মন্দিরের অংশ, আর তাদের যে সমাধিভূমিগুলি সেই সমাধিভূমিগুলিও, সমাধিভূমিটা বিশাল বড়, সেখানে প্রেয়ার করবার মতো জায়গা, মিটিং করবার মতো, এই সমাধিভূমির ভিতরেই মিটিংয়ের জায়গা, এমনকি অতিথিদের থাকার জায়গায় মাঝখানে সমাধি, এত বড় জায়গা ধরে সমাধি, আর দুজনের আমার ঠাকুরদার বাবা মা দুজনের সমাধি, আনন্দ নন্দী, আনন্দ মহারাজ বলে তারা, আমি নন্দী বলছি, আনন্দ নন্দী আর জয় দুর্গানন্দীর সমাধি। আর তারপরে ওই দিকে এই দিকে দুদিকে হচ্ছে, একদিকে মিটিং প্লেস, একদিকে অতিথিদের থাকবার জায়গা। তো এই জায়গাগুলি ছাড়া আর সবটাই মানে যে জায়গাগুলি খালি, আমাদের বাড়ি, আমার কাকুর বাড়ি, সেই বাড়িগুলিতে এখন গরিব শ্রেণীর সমস্ত মুসলিমরা আছে। এরা সবাই প্রায় রিক্সা ঠেলা চালায়, দিন মজুরি করে, ভীষণ গরিব। ওই স্মৃতিগুলি আমি ভুলতে পারি না। তারপরে ঢাকার স্মৃতি, বিশেষ করে সাভার, সাভারে আমি দুদিন গেলাম পরপর। সাভার হচ্ছে যেখানে স্বাধীনতার সময়, ৭১ স্বাধীনতায় যেখানে প্রচুর মানুষকে আটকে রেখে খুন করেছিল খান সেনারা, প্রচুর, সেই সাভারে স্মৃতিসৌধ একটা আছে, সেই সাভারে বিশাল বিশাল ইয়েগুলো, সমাধিগুলো, আর এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে ওইখানে গেলেই মানে কীরকম অদ্ভুত ইয়ে লাগে, মানে মনে হয় এইখানে মাটিতে বারবার মাথা ঠেকাই, যারা দেশের জন্য এইভাবে প্রাণ দিয়েছে সেই রক্তের কাছে বারবার প্রণত।

নানা রঙের দিন অনুষ্ঠানে এতক্ষণ আমরা শুনলাম করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা বিশিষ্ট সমাজকর্মী মন্দিরা নন্দীর জীবনের নানা পর্বের কথা, নানা অভিজ্ঞতার কথা। তার সুদীর্ঘ সুস্থ জীবন আমরা কামনা করি। আপনারাও সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে জানিয়ে দিই, সাক্ষাৎকার গ্রহণ এবং ভাষ্য রচনা সুজিত দাস, উপস্থাপনা মনোজ দেব, সম্পাদনা অভিজিৎ নাথ এবং প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ। আপনারা ভীষণ ভালো থাকুন, খুব ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, আকাশবাণী শিলচর। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন অভিজিৎ গুহর কণ্ঠে।

হবলি ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান।

দয়াল গুরু ভজরে ওরে সোনার চাঁদ গুরু যদি আয় উঠলে তুফান কেদি বেড়া শান্তরে সেদিন কেদি বেড়া শান্তরে।

0: আপনারা লোকগীতি শুনছেন সনাতন দাস ঠাকুরের কণ্ঠে।
1: রাখিতে নারিলি প্রেম জল গো,

তারপর দিনখানি লোকগীতি শুনলেন সনাতন দাস ঠাকুরের কণ্ঠে, আকাশবাণী শিলচর, লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে। এবারে শুনবেন শরৎ চট্টোপাধ্যায়ের গিটার বাদন।

লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শরৎ চট্টোপাধ্যায়ের গিটার বাদন, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা তিনটে।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জ এবং FM 102.3 মেগাহার্জে। আজকের অধিবেশনের শুরুতেই শুনুন

0: আপনবী সাহেক্তা মাম পুনে সকিব ইসে হজিক সাইরে মথং মথং তাশি আহানবদ থিবিগদবি খেতি মায়ুম অমৃতা হৌরো নি সাইরেদু
1: লানি সাইরেন খুরুম্ব সাইরেন লেনবিপ রাজকুমার দরেন্দ্রজিৎ খুরুম্ব তেমবং সেম ইবু থানু নাইবু মতাম খিবিক্ত উহনবিউ না হাকু নতিক নগুন আচৌব গমদি হা সকচব কলোই নঙ্গি আথুম্ব পিনবিউ কৌদব পালেম পান্থৌ আনিগি পালেম পান্থৌ না হাকনি মতাংসিদ আইগি সাইরেংসি লোসিনজরে
0: মথংদমো হাউরুমম রোহিত নামদগি সাইরেংমো
2: লানথোকচারি আইগি সাইরেং লৈপাকলাই ইবিরাকপা লামাবম ডাক্তার কমল লৈপাকলাই নারত সাত পিখং নেমবি লমহাং দ সাত পিপাঙ্গনবি কালে নুংসা খাংজরবি ইংাগি নং নংজরবি ইংএল গিলেল খাংলবি নুশিত থেনরি বসজি বুগি কনাগি পুকচেল খংবগে সফম জিংগুনা মপালগি মাগি নউরব মনানা ইংাগি নং কল্লিদো মাগি থোলবলাইনান কল্লব।

আকাশবাণী শিলচর কুঞ্জালাল জেন্দ্রেম পাব পাচারে বিজেপি আহল লুসিংব নৌন মিখল মাই পাকলাকলপ এম এল এ চন্দ্রমোহন পাটোয়ারী নারং আসাম বিধান সভা খরনি স্পিকার ওয়াসক লোখ্রে আসাম রাইজপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যা লোক ভবন পাংথম শ্রী পাটোয়ারী ওয়াসক লোন পাঠোকি তুমকয়ব স্পিকার খান্দ্রিব ফাওবাদি ফামাসি মাহাংনা পুখিগনি পন্নি আই মদুদি থাসিগি তাং কুনমাথোইদা আহান বয়না পাংথোকদৌরিবা আসাম বিধান সভাগি আহুব নুমিতা নৌনা মিখলদা মাই পাকলাগব এমএলএ সিং মাহাংনা ওয়াসাকলোন পাঠোখানগনি মাসিগি মতুংদা বিধান সভাদা তুমকয়ব স্পিকার খানবাগি তাবক পাইখেতগনি বিজেপি না লুসিংব দলসিগিদি বিধান সভাগে খানগদব স্পিকার সি ভবানীপুর সরবক বিধান সভা কেন্দ্রদি নৌন এম এল এ মাই পাকলাকলব শ্রী রঞ্জিত দাসপু খানগতন থামলে হাইরি রাজ্য সরকার এলিমেন্টারি এডুকেশন ডিরেক্টর রাইজসদ হাংলিব ওজাসিং মেনছিনবী সন কংলোন সেমি থাক কু চি এলিমেন্টারি থাক আহম ওজাগ জেলা পূর্ণমক্ত এডুকেশন অফিসার খালি লোয়ার আপার প্রাইমারি ওজাসিং মপুং ফান মেনছিনব সরকার আহানব খংথাং পাইখলি চলব তাং কুন্থ্রাদ হাংব লোয়ার আপার প্রাইমারি ওজাসিং ইনফরমেশন এহলগি ওফমসু থামলি পানবই আই মদুদি ডাইরেক্টরেট আসিগি মাখাদ খ্রিস্ট কুমজা লিসিংনি কুনমঙ্গা চাহিদ ওজা লিসিং মঙ্গাগা চৌমাগা ইয়াংখাই আদুগা লিসিংনি কুনতরুকতা ওজা লিসিং মারিগা চৌমা লোংনাবগি থাবক থৌরমসিং মাই পাকনা চাথাদুনা লাকলি থাবক লোবগি মাতাং সি মাখাতানা চাথানারমগি দমক এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর সুরঞ্জনা সেনাপতিনা রাইজসিগি জেলা পূর্ণমক্তা লাইব এডুকেশন অফিসার সিংদা ওয়াফম সিনিক সিংবগা লোইনানা থাবক থৌরমসিং ইয়াংসিনানাবগি দমক মতাম থারকলি হন খর নিশ্চিত বরাক তম্পাকি মফম আকন্ম নোজু মায়োকনবর মফম ইং মৌখলি কাসার জেলাদু আকন্ম নোংবনমদ শিলচর শহর আনেব মফম ইং হাজলক্ত চটোক চিন আয়েদপন কয়া পেড়ি পানবাই মদুদি শহর লিং রোড সোনাই রোড শিলংপতি অম্বিকাপতি চার্চ রোড বিবেকানন্দ রোড নেশনল হাইওয়ে পয়েন্ট আতই শহর মফম কয়াদ নোং ইংরা খুদকি ইসৌগি আওয়াব মিয়ামদ মায়োকনহল্লাই নকল আমরমদ শিলচর মিউনিসিপালিটি আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট পূর্ণ কুসমনারগা লংগাই খাল নেশনল হাইওয়ে রোড আমাদের সোনাই রোড আসিনচিঙ্গ মফমসিংসিদ খংথাং ইয়াংনা আফুনব নালা সিংদোকতুন ইসিং কংথানব থাবক কন্ন পাইখলি হাইদুনে খয়গি পাওমিন পাও পিদকলি শ্রীভূমি জেলাদু চাদ হুমপুতরা চাঙ্গ নোং তাকিবর জেলাগি আনেমদিং ইং তুসিলকি জেলাগি এডমিনিস্ট্রেশন কনব মৌদ চৌমাক্তব কন সেম সারি ডিস্ট্রিক কমিশনার ডিস্ট্রিক ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি হিজম কনব মিটিং থামবগলনা মারি লাইনব থাক থরমসিং পাইখতুন ইং ইচেল থাইনব কন হুনে নকল আমরমদান এস ডি আর এফ ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস কি টেবাং লোক মিয়ই চিগ হুমফুতরা হন্দই আওয়াব তারমগদি কনবামি হাইলাকান্দি জেলাদু লেপ্তন নোং চুবনামগি পুসিদ কায়ব কয়া পেড়ি এখন পৌমিন পিরপ পওগি লিখুন পাঁচগ্রামদি মকা মুক্তি লমবিগি মরক্ত লাইব আর সি সি থং তেখিবদি মিয়ামদ চাওন চৈথেন পিখি আসিদসু নতুন সিদ্ধেশ্বর মনাকি রেল লমবিগি মতকা কিন্তুন ননসিনবগি থোদক সুথোকি পানবাই আই মদুদি মারি লাইনব লোসং পিরপ পওগি লিখুন মারি মঙানী বরাক তম্পাগি মফম আয়ামদ নোংসিং তাবয়ানা লাইরে হাইরি মিয়ামনা চটোক চিনদা চেকসিনবসু নিংসিংলকলি পাও লইচারে আকাশবাণী শিলচর মণিপুরি থরমগাসি গইনাদি মতাগাসিদ লইছেনজানবা তাবিরেবসিংদগি ইয়াথংদি জারি পিনবিদসি

টিপাজারে টুনি মে বডাইনি সাইনকনসে খালি জেনগিনিয়াবা আসাম বিধানসভানি মেলহা কডাইন এমএলএ সংজয় আরোকে স্মাই ফারিনাং বুনি ইয়াহনহা কডাইন স্পিকার সংনাং রুলিং বজমনি রাজকান্তি বিজেপিনি সর্ব কনস্টিটুয়েন্সিনি এমএলএ রঞ্জিত কুমার দাসকে কডাইন স্পিকার হিসাবজাং সংমানি গ্রাও ডং রাজ্য সরকারনি ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন দুহা কডাইন স্লিং হজা লাফিনমানি গ্রাও ডং অডেবানী দুহা ক্রিপ জিলাহা বিশ্লাই ভেকেন্সি দং বকে নাইসমানে সানিবা দুনি মে বডাইনি সাইনটিম জিনি বিসিংহা ভেকেন্সি নি লিস্ট হাইমানে সানিকা টিপাজারে রিজিংনি মাইটাই কনবা মাইটাইহা রিজিংবা গেজের ওডে রিজিংনি মাইটাই কন্ড মাইটাইহা রিজিং ব্রিগেজের ফরি হজা টুরাউনে ফান্টা চাকরি রিবা রাজনি প্রাইমারি স্লিংহাবা বেডেবনি গেডেমাজিক সঞ্জনা সেনাপতি জিলানি ক্রিপ অফিসার রাউকে দুনি মে বডাইনি বিসিংহা লিস্ট হাইমানে ক্লেহি সানিকা খলং মাহাপায়নি মাকটাম জিলাহা থাউলিলি গিরিসি হাডি হাবানি দারাজাং বাংসাসা হাটানিহা ডি লিমপুংকা নুজৌকা কাছাড় জিলানি শিলচরনি বিসিং কাবাং হাপাইহা প্লাস্টিক ওডে জাবাই এডিবাসিনি দারাজাং ড্রেইন কাবলাইবানি ডিউংমা দেবাঠি খানারিবা শিলচরনি বাংসাসা হাটানিহা ডি হাববাঠি জিনি গ্রাউজুমারি আসা খানারিবা শিলচরনি লিঙ্ক রোড সুনাই রোড স্লিং শিলংপট্টি চার্চ রোড এডেবাসি হাফাইহা লামাহা ডি লিম্পুংবা নুজাউকা মিউনিসিপালিটিনি ডি মেসিন গেরিবানি হাটানিনি সিবুংথুরাও থামসি বাইগোলাহি ডং এজাঙ্গেডে শিলচর মিউনিসিপালিটি ওডে ওয়াটার রিসোর্স বেডেবনি সিবুংথুরাও দুহা ড্রেইন ওডে সুইচ গেট বেরেনকে রেগাউরিবানি খুশি সালাই পালাংডু এজাঙ্গেডে শ্রীভূমি জিলা হাবো হামসিনিং হাডি হাবানি দারাজাং কাবাং হাফাইহা ডি লিম্পুংবা নুজাউকা জিলা নাইসবসং এবো ডি লিম্পুংবানি কাবাং খুশি হাবা আজাউডু ডিসি গ্রাউডে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিনি চেয়ারপার্সন কাবাং হাফাইহা ডি সাইকুমানি খুশি হাবা আজাউকা ওডে খাল বিল এডেবাসি হাফাইহা আইন বাইগ্লাহি হা দখলক্লাহি ডংয়ারোকে রুকুমানি খুশি হাবা সালাইকা এবো হাবা মাইপাহি মিয়াহা মাসি নোটিসা লাই খাইকনবা এবো অর্ডার মাফি হাটানিনি সার্কুল অফিসার মিউনিসিপাল অথরিটি পিডাব্লিউডি এনএইচআইডিসিএল ওয়াটার রিসোর্স আরবান প্ল্যানিং কমিশনার লুগুহা কাবাং হসম হামক্রিহি খুশি হাবা আজমানে সানিবা মিয়াহা এসডিআরএফ অডে ফায়ার অডে ইমার্জেন্সি সার্ভিসনি দারাজাং সগমানি খুশি হাবাহা দুশোসিয়া রেজাকনি বিশাটাম জি ডো সিবুংথুরাওকে সগকা লুগুহা মাজি ডো দাউমি কেবো সগকাটিহি জিনি গ্রাউজমারি আসা খনারিবা বদরপুর ওডে শ্রীভূমি ফায়ার স্টেশননি বিসিংহা টংয়ারোকে গিবিন গিবিন হাফাইনিসিং সগমানি খুশি হাবা সালাই পালাংডু হাইলাকান্দি জিলা হাবো হাডি হাবা রাওবানি সিবুংটুরাও খাজেং খাজেং জামাক লাইকা জিনি গ্রাউজমারি আসা খনারিবা জিলানি পাঁচগ্রামনি সিং মাখুম কুটির হাটোহা ইয়াওক্রাই বাইবানি সিবুংটুরাও গামাঙ্গিজি জালাইহি ডং গ্রাউড ডিমাজাং গ্রাউ জমা পরিপাটি নেই রানিং জামকা আকাশবাণী শিলচর ডাকনারি জেন ডিমাসা প্রোগ্রামা দংনাং আনসারনি কুরংটাই রেজাব কুরাংসি ওডে ইয়াহনটাওয়ালা নালাইলিনি সাইন্সিনি গ্রাউ জমা ক্রিপনে হামজাও মাখা সমাখনারি পিনি দিনিনি জেন ডিমাসা প্রোগ্রামকে এ রানিং জামডি গালাডু জুঠাই

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি। বাংলা ছবির গান শুনতে পাবেন সন্ধে 6:15। রাত 9:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। হিন্দি ছবির গান রাত 7:15 ও 8:20। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান

0: সিদ্ধেশ্বরী দেবীর কণ্ঠে শুনবেন দাদরা রাত 8:30। রাত 8টায় শুনবেন শ্যামা সঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সঙ্গীত শিক্ষার আসর রাত 10টায়। এর অব্যবহিত পরেই শুনতে পাবেন দেশাত্মবোধক গান। তো এতক্ষণ আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি শুনলেন, এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ 17 মে 2026 ইংরেজি রবিবার অমৃতবাণী শুনতে পাবেন সকাল 6:05। সকাল 6:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল 6:30। লোকগীতি শুনবেন সকাল 6:35 শান্তিকুমার ভট্টাচার্যর পরিবেশনায়। সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনা সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা সকাল 7:40 ও দুপুর 1টায়। নজরুলগীতির শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র সকাল 8:40। বাংলা ছবির গান শুনতে পাবেন সকাল 8:50 ও বেলা 12:30। সকাল 9টায় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল রসিকলাল আন্ধেরিয়ার কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন উস্তাদ সাগিরউদ্দিন খাঁর সারেঙ্গি বাদন। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন বেলা 10টায়, এতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী নিপু শর্মার সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। বেলা 11টায় শুনবেন শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠান আমার কথা বেলা 11:30, এতে নিজের কথা বলবেন সোনালি পাল চৌধুরী। এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি জরিতা দেব ও সঙ্গীতা দেবের পরিবেশনায়। দুপুর 1:15 শুনবেন আধুনিক গান জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে। নাটক ওরা হার মানে নাই দুপুর 1:40 রচনা চিত্রভানু ভৌমিক। দেবাশিস ভট্টাচার্যের ম্যান্ডোলিন বাদন শুনতে পাবেন দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35। সন্ধ্যে 6:15 শুনবেন চা শ্রমিক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা শুনতে পাবেন সন্ধ্যে 6:45। এতে নিয়মিত আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষ, এ নিয়ে বলবেন কৃষি বিশেষজ্ঞ রবিজিৎ দত্ত চৌধুরী। রাত 8টায় শুনবেন অনুষ্ঠান আহরণ। রাত 8:30 লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুংরি ও দাদরা শ্যামল লাহিড়ির কণ্ঠে। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। ততক্ষণ শ্রোতা বন্ধুরা, প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি এবং তারপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি শুনলেন। এই সঙ্গে শেষ হলো আজকের অনুষ্ঠান পরিচিতি।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বাংলা ছবির গান। প্রথমে শুনবেন অনুসন্ধান ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

যাবে, বুকের মাঝে কাছে রেখেও কে আমার হবে।

এই গানটির সাথেই শেষ হলো আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে কৃষক বন্ধুদের

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আসরে প্রথমে আমরা শুনব একটি আলোচনা, মাটি পরীক্ষা কেন করবেন, আর এই নিয়ে আলোচনা করছেন কৃষি বিশেষজ্ঞ আশিস তরুপাল।
1: মাটি পরীক্ষা বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে কৃষক বন্ধুরা বা কৃষক ভাইরা ওনাদের চাষের উপযোগী যে জমি আছে বা মাটি আছে, ওই মাটিতে কোন ফসলটা চাষ করলে ওনারা ভালো লাভবান হবেন বা ওই মাটির গুণগত মান কি, এই সমস্ত বিভিন্ন দিক জানার জন্য কৃষক ভাইরা ওনাদের ক্ষেতের জমি থেকে যে মাটিটা আমাদের পরীক্ষাগারে নিয়ে আসেন, ওইটার যে বিভিন্ন দিক বা বিভিন্ন গুণগত মান আমরা যে নির্ণয় করি, এই সমস্ত পদ্ধতিটাই আমরা মাটি পরীক্ষা বলি।
2: আচ্ছা,
1: এবং কোন ফসলটা ভালো হবে এটাও নির্ভর করছে,
2: এটা নির্ভর করছে। তো মাটি পরীক্ষাটা কিভাবে করবেন?
1: মাটি পরীক্ষাটা আমরা করব, সাধারণত কৃষক ভাইদের আমরা বলি যে যে জমিতে ওনারা বৎসর পর বৎসর একটা একটা শস্য চাষ করে যাচ্ছেন, অথচ দেখা যাচ্ছে যে প্রোডাকশনটা বা উৎপাদনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আমরা কৃষক ভাইদের বলি যে ওই জমিটা আপনারা পরীক্ষা করান।
2: অর্থাৎ আশানুরূপ ফলন হচ্ছে না।
1: তো ওই জমিটা যদি পরীক্ষা করানো হয়, তখন দেখা যেতে পারে যে হয়তোবা প্রত্যেকটা মাটির একটা অম্লতা আছে, যে অম্লতাটা হয়তো এখন কমে গেছে বা বেড়ে গেছে, যার দরুন যে শস্যটা ওনারা করছেন ওইটা ঠিক উপযোগী হচ্ছে না। তো তখনই আমরা বলি যে ওনারা ওনাদের জমির মাটিটা এনে দেবেন
2: পরীক্ষা করার জন্য।
1: তো কিভাবে দেবেন এটা আমরা বলি, যদি একটা চারকোনা জমি হয়, ধরুন এই যে একটা বর্গক্ষেত্রের মতো বা একটা আয়তক্ষেত্রের মতো একটা জমি যদি হয়, এখানে চার বিঘা যদি হয়, চার বিঘা জমির জন্য একটা মাটির নমুনা পাঠালেই হয় আমাদের ক্ষেত্রে, আমাদের ল্যাবরেটরিতে। তো নমুনাটা পাঠাবেন ওনারা যে ওই চারকোনা জমির,
2: চার বিঘা যে জমিটা বললেন,
1: ওইটা যদি চারকোনা হয়, তাহলে চারকোনা থেকে ওনারা মাটি নমুনা সংগ্রহ করবেন। কিভাবে করবেন, যে ওইটি কোনাটার দুই দিকেই এক মিটার মাটিটা ছেড়ে দেবেন,
2: মানে
1: যে আইলটা থাকে ওই আইল থেকে এক মিটার দুই সাইডই ছেড়ে দিয়ে যে যে পয়েন্টটা হবে ওই ওই স্থান থেকে ওনারা
2: মাটিটা সংগ্রহ
1: করবেন একটা কোদাল দিয়ে, এবং সেই গভীরতাটা হবে 6 থেকে 8 ইঞ্চি।
2: আচ্ছা,
1: অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি গভীরতার মাটিটাই ওনারা সংগ্রহ করবেন, এর নিচে না।
2: আচ্ছা,
1: তো ওইভাবে মাটিটা সংগ্রহ করে ওনারা চার কোনারই এইভাবে মাটিটা সংগ্রহ করবেন, এবং ঠিক মাঝামাঝি ঠিক সেন্টার পয়েন্ট থেকেও একটা নমুনা সংগ্রহ করবেন। তাহলে ওই চারটা এবং কেন্দ্রের একটা পাঁচটা, ওই এক পাঁচটা স্যাম্পলই ওনারা সংগ্রহ করে এটাকে ভালোভাবে একটা জায়গায় মিশ্রিত করতে মিক্সড করে নিতে হবে ভালো করে।
2: আচ্ছা,
1: ভালো করে মিক্সড করে তারপর এটাকে ওনারা ছায়া শুকোবেন, মাটিটাকে একটু ছায়াতে শুকিয়ে নিয়ে এটা থেকে যে
2: মানে সবটা মিশিয়ে নেবেন,
1: হ্যাঁ ওই পাঁচটা মিশিয়ে নিয়ে তারপর এটা থেকে যদি কোনো ঘাস বা কোনো ঘাসের বীজ বা ফুল যদি থাকে এগুলোকে পরিষ্কার করে এটাকে কমিয়ে কমিয়ে ওনারা 150 গ্রামের একটা স্যাম্পল তৈরি করবেন।
2: আচ্ছা, মাটির নমুনা সবগুলো মিশিয়ে,
1: হ্যাঁ ওইটা একটা পলিথিন ব্যাগে ঢুকিয়ে তারপর ওইটার মধ্যে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হয়।
2: আচ্ছা,
1: তো ইনফরমেশনটা ওনারা কি কি দেবেন, যেমন ধরুন উনি ওনার নামটা কি, ওনার অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, এবং উনি ওই মাটিটা পরীক্ষা করানোর পর কোন শস্যটা করতে চাইছেন,
2: সেটাও মানে উল্লেখ করতে হবে,
1: সেটা উল্লেখ করতে হবে। কারণ আমরা মাটি পরীক্ষা করে সারের অনুমোদনটা দিয়ে দিই, কাজেই উনি শস্যটা যদি উল্লেখ না করেন তাহলে কোন সারটা, মানে আমরা সারের অনুমোদনটা কি করে দেব। তো মাটি পরীক্ষার একটা একটা দিক হলো যে আমরা পরীক্ষাটা করছি, এবং আরেকটা উল্লেখযোগ্য দিক হলো যে আমরা সারের অনুমোদনটা দিচ্ছি, কাজেই শস্যটা যদি না থাকে তাহলে সারের অনুমোদন আমরা দিতে পারছি না,
2: দিতে পারা সম্ভব
1: না। আচ্ছা, তারপর এই যে ওনারা এই তিনটে চারটে ইনফরমেশন বা এগুলো আমাদের কাগজে দিয়ে, এই কাগজটা আমরা বলি কৃষক ভাইদের যে যে পলিথিন ব্যাগের মধ্যে মাটিটা দিচ্ছেন ওইটা দিয়ে

0: যদি কাগজটা অনেক সময় কৃষক ভাইরা দিয়ে দেন,
1: হুম
0: সেক্ষেত্রে কি হয়, আমাদের ল্যাবরেটরিতে যখন আসে 3-4 দিন পর, তারপর দেখি যে মাটিতে কাগজটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে
1: বোঝা যাচ্ছে
0: বা বোঝা যাচ্ছে না,
1: হুম হুম
0: তখন কি হয়, ওই স্যাম্পলটা আমরা টেস্ট করতে অসুবিধা হয়।
1: হ্যাঁ,
0: এই জন্য অসুবিধা হয় যে এইটার এইটার রেজাল্ট আমরা জানাবো কাকে,
1: কাকে,
0: ধরুন নামটা পড়তে পারছি না, অ্যাড্রেসটা পড়তে পারছি না। এই জন্য আমরাও কৃষক ভাইদের বলি, আমাদের গ্রাম দেশে যেটা খুব বেশি প্রচলন, যে এই কাগজটা ছোট্ট একটা খালি ম্যাচ বক্সে ঢুকিয়ে তারপর যদি ওই পলিথিন ব্যাগে মাটির উপরে দিয়ে দেওয়া যায়,
1: অথবা পলিথিন জাতীয় কোনো প্যাকেট,
0: হ্যাঁ আরেকটা যদি প্যাকেট দিয়ে দেওয়া যায়, এটা এই এই সাইডটা কিন্তু কৃষক ভাইদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারা একটু কম গুরুত্ব দেন। মাটিটা আসছে ঠিকই, কিন্তু আমরা যখনই
1: মানে ফলাফলটা জানাতে পারছেন না,
0: আমরা জানাতে পারছি না, কাজে এই দিকটার উপর যে কৃষক ভাইরা যদি একটু গুরুত্ব দেন, তো এইভাবে হলো ওনারা মাটিটা পাঠাবেন। তারপর কথা হলো, যদি জমিটা চারকোনা না হয়ে একটা ধরুন গোলাকার বা একটু অবেল শেপেড হয়, তাইলে আমরা বলি যে ওনারা যে সমস্ত জায়গায় মাটিটা বাঁক নিচ্ছে, ওই ওই ওই স্থানগুলোতেও একটা একটা করে স্যাম্পল নেবেন। যদি দেখা যায় জমিটা,
1: অর্থাৎ জমিটা যদি চৌকোনা হয়,
0: হ্যাঁ চৌকোনা হলে তো পাঁচটা হলোই, যদি চৌকোনা না হয়, যদি দেখা যায় যে জমিটা এক সাইডে একটু উঁচু আছে, এক সাইডে নিচু আছে, এক সাইডে একটা ধরন গর্তের মতো আছে, এই ধরনের কৃষক ভাইদের এই ধরনের সিচুয়েশন আছে আমাদের ফিল্ডে আমরা দেখি, তো ওই সমস্ত ক্ষেত্রে আমরা কি বলি যে উঁচু জায়গা থেকে একটা নমুনা উনি গ্রহণ করবেন, একটা নিচু জায়গা থেকে, একটা মাঝামাঝি জায়গা থেকে, একটা গর্ত থেকে, এইভাবে যতগুলো স্পেসিফিকেশন থাকবে একটা জমিতে সব জায়গা থেকে উনি একটা একটা নমুনা গ্রহণ করে
1: করবেন,
0: করে এগুলোকে ভালো করে মিক্স করে একটা নমুনা পাঠালে হবে। এটা হচ্ছে মানে যদি জমিটা
1: পাঠাতে হবে বলেন 150 গ্রামের মতো পাঠাতে হবে,
0: 3-4 বিঘার জন্য একটা নমুনাই আমাদের দিতে হবে।
1: আচ্ছা,
0: এটা করার মূল ব্যাপারটা হচ্ছে যে স্যাম্পল যখনই বলি বা নমুনা যখনই বলি, ধরুন একটা নমুনা 4 বিঘার একদম সত্যি সত্যি প্রতিনিধিত্ব করতে হবে।
1: আচ্ছা,
0: যদি একটা কোনা থেকেই কৃষক ভাইরা দিয়ে দেন, যেটা সাধারণত আমরা দেখি কৃষক ভাইরা ধরুন মাটি পরীক্ষা করার জন্য ওনারা জমি থেকে একটা একটা স্পট থেকে একটু মাটি পাঠিয়ে দিলেন, এক্ষেত্রে কি হয়, ওই নমুনাটা পুরো 4 বিঘা বা 3 বিঘা জমির প্রতিনিধিত্ব করছে না, কাজে আমরা যে অনুমোদনটা দিচ্ছি এই অনুমোদনটা কৃষক ভাইরা হয়তো ভুল হয়ে যাচ্ছে এবং কৃষক ভাইরাও এটা ঠিক ঠিক বেনিফিটটা পাচ্ছেন না। আমরা সারের পরিমাণটা তো যে মাটিটাই আসছে ওই মাটি থেকে আমরা ধরে নিচ্ছি যে ওইটা 4-5 জায়গার মিশ্রিত মাটি, আমরা সেই অনুযায়ী অনুমোদনটা দিচ্ছি, কিন্তু কৃষক ভাইরা যদি 4-5 জায়গার মাটি না নিয়ে একটা জায়গাতে পাঠান, তখন ওনারা ফলটা কিন্তু কম পাবেন। ওনারা এই সারের অনুমোদনটা দিয়ে যে যতটুকু উৎপাদন পাওয়ার কথা ছিল এতটুকু হয়তো নাও পেতে পারে,
1: নাও পেতে পারে,
0: কাজেই আমরা বলি যে ওই নমুনা সংগ্রহটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার।
1: আচ্ছা,
0: এটা যাতে কৃষক ভাইরা একটু মনোযোগ দিয়ে ভালো করে করেন, ধরুন একটা যখন টিলা জমি আছে,
1: হ্যাঁ
0: টিলা জমির ক্ষেত্রে আমরা বলি যে একদম টিলার উপরে থেকে একটা নমুনা সংগ্রহ করতে হবে, ঠিক মাঝামাঝি সাইডে দুই দিকে দুটো করবেন, নিচে 2 জায়গার 2, এই 5টা নমুনা সংগ্রহ করে এগুলোকে ভালো করে মিশ্রিত করে ছোট্ট একটা 150 গ্রামের নমুনা যদি সংগ্রহ করা যায়, এবং ওই নমুনাটাই ওই পুরো টিলাটা প্রতিনিধিত্ব করবে,
1: প্রতিনিধিত্ব করবে।
0: তো এই এই ব্যাপারগুলো কৃষক ভাইদের একটা মানে আপনি যেটা বলেছেন এটা খুব জরুরি ব্যাপার যে কিভাবে সংগ্রহ করবেন এই জিনিসটা কৃষক ভাইরা, আমি আবারও বলছি যে আপনারা নমুনা সংগ্রহ করার উপরেই নির্ভর করছে আমরা অনুমোদনটা কতটুকু সঠিকভাবে দেব এবং আপনাদের এইটা কতটুকু ভালো কাজে আসবে।
1: নিশ্চয়ই, তো কি কি ধরনের, সেটাকে আপনারা বলতে পারেন কি কি ধরনের মাটির জন্য কি কি ফসল উপযোগী?
0: হ্যাঁ আছে, কারণ ধরুন বিভিন্ন মাটির বিভিন্ন গুণাগুণ আছে, মেইনলি আছে যে আমরা যেটা বলি যে অম্লতা বা সয়েল পিএইচ, দেখা গেছে যে আমাদের বরাকভেলির মাটিতে অম্লতা বেশিরভাগ ক্ষেত্রেই 5.5 হ্যাঁ 5 থেকে 5.8, 5.5 পর্যন্ত, যেটা ধরুন ধানের জন্য খুব ভালো।
1: আচ্ছা,
0: এখন ধরুন কিছু কিছু জমিতে 4 আছে, 4.5, 4.6, এগুলোতে আপনার কৃষক ভাইরা যদি চেষ্টা করেন এখানে চালটা ভালো হবে না, এগুলো আমরা টি কাল্টিভেশনের চায়ের জন্য ওই জমি ভালো
1: করে থাকেন।
0: আচ্ছা, ধরুন নদীর সাইডে যেগুলোতে অম্লতা 6-এর কাছাকাছি, এগুলোতে আমরা আলুর চাষ বা ওই আখ,
1: রবি শস্য
0: এগুলো ভালো হয়। কাজেই প্রত্যেকটা শস্য আমাদেরকে, ধরুন চাল, ডাল, গম, যে কোনো সবজি বলুন বা যে কোনো ফল বলুন, প্রত্যেকটারই আলাদা একটা অম্লতা আছে। ধরুন ধানের ক্ষেত্রে যেরকম 5.5

0: হ্যাঁ
1: গমের ক্ষেত্রে 6, আলুর ক্ষেত্রে 6.2,
0: ছয়, হ্যাঁ
1: এই
0: হ্যাঁ
1: ধরনের অম্লতা আছে,
0: হ্যাঁ
1: এবং ওই মাটিরও একটা স্পেসিফিক অম্লতা আছে।
0: নিশ্চয়ই।
1: যেমন ধরুন আমরা যখনই মাটিতে আসি, আমরা
0: হুম
1: প্রথম যে টেস্টটা করি যে
0: হুম
1: এটার মধ্যে অম্লতা কত
0: কতটা
1: কতখানি
0: আছে?
1: আছে, ধরলাম এটার মধ্যে অম্লতা আছে 6.2,
0: হুম হুম
1: তাহলে দেখা যায় যে আমাদের যে ক্রপ চার্ট আছে
0: হুম হুম
1: ওখানে দেখবো আমি 6.2 তে কোন
0: কোন
1: ক্রপসটা ভালো
0: হ্যাঁ
1: যাচ্ছে,
0: কোন
1: কোন শস্যটা
0: শস্যটা
1: ভালো
0: ভালো
1: যাচ্ছে।
0: হচ্ছে?
1: তখন আমরা কৃষক ভাইদের বলি যে
0: হুম
1: আপনার এই জমিতে যদি এই শস্যটাই চাষ
0: হুম
1: করুন, তাহলে
0: ভালো
1: আপনি
0: হবে।
1: ভালো উপকার পাবেন।
0: আচ্ছা।
1: কাজে এই একটা ব্যাপার আছে যে
0: হুম
1: অম্লতাটা উপর নির্ভর করছে
0: হুম
1: শস্যটা
0: হুম
1: কি হবে,
0: হুম হুম
1: এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় ধরুন কৃষক ভাইয়ের ক্ষেত্রে 3 বিঘা বা 4 বিঘা জমি আছে,
0: জমি আছে,
1: ওই জমিতে আমরা অম্লতা টেস্ট করে দেখলাম যে এটা মধ্যে ধান হচ্ছে না,
0: হুম
1: তখন কৃষক ভাইরা বলবেন যে না, আমার তো ওই 4 বিঘার মধ্যেই আমার একটু তো ধান করতেই হবে, কারণ
0: করতেই
1: আমার
0: হবে।
1: আমার এটা বৎসরে
0: হ্যাঁ
1: খোরাকি
0: হ্যাঁ
1: বা যাই বলো।
0: হুম হুম
1: তখন কি হয়, ওই অম্লতাটাকে ধানের উপযোগী করার জন্য আমরা কিছু
0: সারের অনুমোদন করে থাকি।
1: সারের অনুমোদন করি।
0: হুম
1: ধরুন আমরা অনেক সময় চুন দেওয়ার জন্য বলি,
0: হুম হুম
1: বা অনেক সময় এই যে পচন সার
0: হুম
1: বা জিপসাম এগুলো দেওয়ার বলি। তো
0: হুম
1: এটা এই জন্য কৃষক ভাইরা কি ধরনের ইনফরমেশন ওনারা কাগজে দিচ্ছেন,
0: হুম
1: এটা খুব জরুরি ব্যাপার যে ওই জমিটা টেস্ট করে ওনারা কি করতে চাইছেন,
0: হুম
1: এটার উপর বেস করে আমরা সারের অনুমোদন দেই, চুনের অনুমোদন দেই, এটা মানে
0: আচ্ছা।
1: ফসলের উপযোগী করে তুলতে।
0: হুম হুম
1: ধরুন এই পুজোর পর থেকে এই চৈত্র মাস পর্যন্ত
0: হুম
1: যখন শুকনা থাকে, ওই সময়টাতে আমরা বলি মাটিটা সংগ্রহ করার উপযুক্ত সময়,
0: হুম
1: কারণ তখন মাঠে জল কম থাকে।
0: হুম
1: নয়তো আমি যেটা বললাম 6 থেকে 8 ইঞ্চি ডেপথে নেওয়ার জন্য,
0: হ্যাঁ
1: হয়তো বর্ষার সময় দেখা যাবে যে জমিতে 6 থেকে 8 ইঞ্চি জলই আছে,
0: জলই আছে,
1: কাজে অ্যাকচুয়াল ডেপথে মাটিটা মানে
0: নেওয়া
1: অ্যাকচুয়াল
0: সম্ভব
1: গভীরতা
0: নয়।
1: থেকে কৃষক ভাইরা মাটিটা নিতে পারছেন না,
0: হুম হুম
1: বা মাটিটা ভিজা থাকছে।
0: হুম হুম
1: যদি মাটিটা ভিজা থাকে, তাহলে ওই আমি আগে যেটা বললাম যে কৃষক ভাইরা
0: সমস্যা
1: চারটা
0: যেটা
1: বা পাঁচটা
0: নামে
1: জায়গা থেকে সংগ্রহ
0: সংগ্রহ
1: করে
0: করে,
1: এটাকে মিশ্রিত করতে কষ্ট হবে ওনাদের।
0: কষ্ট হবে। হ্যাঁ।
1: কাজে যদি এই শুকনো সময়টা যদি করা যায়, শীতের
0: হুম
1: মৌসুমে যদি করা
0: হুম
1: যায়,
0: হুম
1: তাহলে মানে মাটি সংগ্রহটা
0: অর্থাৎ
1: উপযুক্ত,
0: মাটিটা ঝুরঝুরে
1: হ্যাঁ
0: থাকবে।
1: ভালো সংগ্রহটা ভালো হবে,
0: হুম
1: এবং ওনাদের নমুনাটা আমাদের ল্যাবরেটরিতে পাঠিয়ে তো সুবিধে হবে।
0: আচ্ছা, সেটা গেল। আর একটা কথা, কিভাবে করবেন, আমরা কেন করবেন মাটি পরীক্ষাটা, কেন করবেন?
1: হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ দিক,
0: গুরুত্বপূর্ণ দিক।
1: কারণ
0: হ্যাঁ
1: কৃষক ভাইরা মাটিটা কেন পরীক্ষা করবেন,
0: হুম হুম
1: একটা সহজ যেটা মানে এটার উত্তর যেটা হলো
0: হুম
1: যে
0: হুম
1: আমরা
0: হুম
1: দেখি কৃষক ভাইরা সাধারণত যে সারের যেটা অনুমোদন দেন,
0: হুম
1: এটা আমাদের ধরুন ফ্ল্যাট যেটা আছে আমাদের কৃষি বিভাগ থেকে দেওয়া
0: দেওয়া হয়।
1: যে
0: হুম
1: বিঘা প্রতি ধানের জন্য 12 কেজি ইউরিয়া দেবে,
0: হ্যাঁ হ্যাঁ
1: তারপর ওই 16 কেজি সিঙ্গল
0: সিঙ্গল
1: সুপার
0: সুপার
1: ফসফেট এবং
0: ফসফেট।
1: 4 কেজি পটাশ
0: হুম
1: দেবে।
0: হুম
1: এখন যে জমিতে উনি ওই ধান চাষটা করবেন, ওই
0: হুম
1: জমির যদি একটা মাটির নমুনা আমাদের ল্যাবরেটরিতে পাঠানো হয়,
0: হুম হুম
1: তাহলে আমরা প্রথমে টেস্ট করে দেখি যে ওইটাতে ওই নাইট্রোজেন বা ইউরিয়া জাতীয়
0: হুম
1: সারের পরিমাণ ওই মাটিতে কতটুকু
0: কতটা
1: আছে।
0: আছে?
1: তো আমরা টেস্ট করে যেরকম দেখলাম যে 4 কেজি পরিমাণ ইউরিয়া সার জমিতে অলরেডি আছে,
0: আচ্ছা।
1: তখন আমরা বলি যে কৃষক
0: হুম
1: ভাইরা ওই জমিতে ধান চাষ করার জন্য
0: হুম
1: আর শুধু 8 কেজি ইউরিয়া দিলেই হবে।
0: আচ্ছা,
1: এখন
0: সারের। হুম
1: এই টেস্টটা যদি না করানো হয়,
0: হুম
1: কৃষক ভাইরা যদি টেস্ট না করে জমিটা মাটিটা পরীক্ষা না করিয়ে 12 কেজি করে ইউরিয়া দিয়ে যান, তাইলে কি হচ্ছে,
0: হুম
1: তাইলে একটা ব্যাপার হলো যে কৃষক ভাইদের আর্থিক দিক দিয়ে ওনারা
0: ক্ষতি
1: ক্ষতিগ্রস্ত
0: হচ্ছে।
1: হচ্ছেন, কারণ 4 কেজি করে ইউরিয়া
0: হুম
1: সারটা বেশি দিতে
0: হ্যাঁ
1: হচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে যে ইউরিয়া সারের ধানের একটা ক্ষমতা আছে
0: হুম
1: যে 1 বিঘা জমিতে ধান 12 কেজি ইউরিয়া সারই গ্রহণ করতে পারবে।
0: হ্যাঁ
1: এখন এই 12 থেকে যদি আমি 16 বা 18 কেজি
0: হুম
1: করি, ওই
0: সেটা
1: অ্যাক্সেস পরিমাণটা
0: অপচয়
1: ধান
0: হয়ে
1: কিন্তু
0: যাচ্ছে,
1: নিতে পারছে না
0: গ্রহণ করতে
1: এবং এটা
0: পারছে না।
1: অপচয় হচ্ছে, এবং
0: হুম
1: দ্বিতীয়ত ওই সারটা অনেক
0: হুম
1: সময় মাটিতে মিশে গিয়ে
0: হুম
1: মাটির যেটা
0: গুণাগুণ,
1: গুণাগুণ বা
0: হুম
1: গঠন যেটা স্ট্রাকচার
0: হুম
1: যেটা বলি,
0: হুম
1: এটাকে নষ্ট করে দিচ্ছে।
0: আচ্ছা,
1: তো এই ব্যাপারে কৃষক ভাইরা একটু যদি মনোযোগী
0: সচেতন।
1: হন
0: হুম
1: যে মাটিটা পরীক্ষা করিয়ে দিলে কি
0: হুম
1: হয়, সারটা সঠিক পরিমাণে হচ্ছে,
0: সঠিক মাত্রা।
1: আর্থিক দিক দিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না,
0: হুম
1: বা সয়েল হেলথ যেটা বলি
0: হুম
1: মাটির
0: হুম
1: স্বাস্থ্য যেটা, এটাও খারাপ হচ্ছে না, এটাও ঠিক থাকছে।
0: হুম হুম
1: ঠিক তেমনি ধরুন সুপার ফসফেটের ক্ষেত্রে কি হচ্ছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: সুপার ফসফেট সারটাও 16 কেজি দরকার,
0: হুম
1: আমরা ধরুন টেস্ট করে দেখলাম যে এখানে সুপারের ফসফরাস জাতীয় সার এখানে 6 কেজি আছেই,
0: হুম
1: তখন আমরা বলবো যে আপনি আর শুধু 10 কেজি দিলেই হবে।
0: আচ্ছা।
1: তো এইভাবে টেস্ট করে যদি ওনারা সারটা ব্যবহার করেন,
0: হুম
1: তাহলে সঠিক সারের মাত্রা ওনারা
0: পেয়ে
1: ব্যবহার করতে
0: যাবেন।
1: পারবেন
0: হুম
1: এবং আর্থিক দিক দিয়েও একটু কম ক্ষতি হবে।
0: হুম সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয় ছিল, মাটি পরীক্ষাটা কেন করবেন, তাই
1: হ্যাঁ
0: না?
1: হ্যাঁ
0: তো আমরা এই দিকটা নিয়ে আর একটু যদি বিস্তৃতভাবে আলোচনা করি।
1: হ্যাঁ
0: হুম হ্যাঁ
1: আরেকটা ব্যাপার হচ্ছে
0: হুম
1: কেন করবেন, যে ওই আমি ফসলটা পছন্দ করার
0: হুম
1: যেটা
0: হুম
1: ব্যাপার,
0: হুম হুম
1: যে

0: একটা জমি আছে, কৃষক ভাইরা ভাবছেন যে এখানে আমি কি চাষ করব।
1: হ্যাঁ
0: সেক্ষেত্রে দেখা
1: নিশ্চয়ই।
0: যাবে যে ওই মাটিটা পরীক্ষা করার পরই আমি যে ওইটা মাটির যে অম্লতাটা
1: হুম
0: আছে,
1: হুম
0: এই অম্লতার সঙ্গে পিএইচ রেঞ্জ যেটা আছে, বা
1: হুম
0: আমরা যেটা টোটাল সলিউবল সল্ট বলি,
1: হুম
0: একটা সেকেন্ড যেটা টেস্ট করি যে মোট দ্রবণীয় লবণ, এই মোট দ্রবণীয় লবণ এবং অম্লতা এই দুটো পরীক্ষা করেই আমরা বুঝে নিতে পারি যে এই জমিটা কোন চাষের জন্য উপযোগী।
1: উপযোগী।
0: কাজে কৃষক ভাইরা একটা জমিতে কোন চাষটা ফসল করলে সবচেয়ে বেশি লাভবান হবেন বা সবচেয়ে বেশি উপকৃত হবেন, সেটা মাটি পরীক্ষার দ্বারাই একমাত্র সম্ভব।
1: আচ্ছা
0: এবং ওই মাটিটা পরীক্ষা করে আমরা তখন একদম সঠিকভাবে বলে দিই যে আপনার এই জমিতে আপনি আখ চাষ করুন, এবং আখ চাষ করতে গিয়ে এই হারে আপনি ইউরিয়া বা সিঙ্গল সুপারফসফেট বা পটাশ সার ব্যবহার করুন, তাহলে আপনি উপযুক্ত মানে ফলটা পাবেন, উৎপাদনটা পেয়ে যাবেন।
1: তো আরেকটা কথা হলো যে যে মাটিটা সংগ্রহ করবেন তারা কতদিন পর্যন্ত রেখে আপনাদের কাছে পাঠাতে হবে? সঙ্গে সঙ্গে কি পাঠিয়ে দিতে হবে?
0: না অ্যাকচুয়ালি না, ওনারা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারেন, তবে মাটি সংগ্রহের আমরা কয়েকটা পদ্ধতি আছে। যেমন ধরুন যে কৃষক ভাইদের যদি নিজেরা নিয়ে আসেন আমাদের ল্যাবরেটরিতে, তাহলেও আমরা টেস্ট করে দিই। 2 নম্বর যেটা উপায় হচ্ছে যে আমাদের গ্রামীণ যে কৃষি সম্প্রসারণ কর্মী আছে, ওনাদের মারফতে ওনারা দিয়ে
1: পাঠিয়ে
0: দিতে
1: দিতে
0: পারেন।
1: পারেন।
0: এখন একটা স্যাম্পল আসার পরে আমরা এটার মধ্যে 6টা থেকে 7টা টেস্ট করতে হয়।
1: হ্যাঁ
0: ধরুন ইউরিয়া সারের জন্য, সুপার ফসফেটের জন্য,
1: হুম হুম
0: পটাশের জন্য,
1: হুম
0: ওটার গঠন দেখার জন্য, তারপর মোট দ্রবণীয় লবণ এবং অম্লতা,
1: হুম
0: ক্ষারত্ব, এই বিভিন্ন টেস্টগুলো করতে হয়, যেগুলো প্রত্যেকটাতেই আমাদের ইলেকট্রিসিটির দরকার হয়। এবং
1: নিশ্চয়ই।
0: কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মানে মাটির নমুনা আমাদের বিভিন্ন কেমিক্যালস দিয়ে, কোনো কোনোটা আমরা 12 ঘন্টা রেখে দিতে হয়, কোনো কোনোটা ছ
1: আচ্ছা
0: ঘন্টা কোনো কোনোটা 16 ঘন্টা।
1: হ্যাঁ
0: কাজে ওই রেঞ্জের উপর নির্ভর করে আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে একটা স্যাম্পল আমাদের ল্যাবরেটরিতে আসার পরে আমরা এটা 5 থেকে 6 দিন লাগে এটা পুরোপুরি রেজাল্ট বের করতে। তারপর
1: আচ্ছা
0: হলো রেকর্ডিংস, আমাদের
1: হ্যাঁ
0: রেজিস্টারে
1: হ্যাঁ
0: এগুলো তুলতে হয়,
1: নিশ্চয়ই।
0: অনুমোদন দিতে হয়। কাজে সব মিলিয়ে 1 সপ্তাহের ভেতরে আমরা রেজাল্টটা দিয়ে দিতে পারি।
1: আচ্ছা
0: তো আমরা কৃষক ভাইদেরকে আরেকটা যে ব্যাপারে বলেছিলাম যে ধরুন একটা গ্রাম থেকে ওনারা আসছেন এত কষ্ট করে,
1: হুম হুম
0: কাজে অ্যাড্রেসটা যদি সঠিক থাকে
1: সঠিক, মানে
0: তাহলে
1: কোথায় পরীক্ষা হবে?
0: হ্যাঁ হ্যাঁ না, উনার যদি অ্যাড্রেস
1: হ্যাঁ আচ্ছা,
0: ওনার
1: যেটা
0: অ্যাড্রেসটা
1: পাঠাবেন
0: যদি
1: যেটা
0: ঠিক
1: পাঠাবেন
0: থাকে, তাহলে কি হয় আমরা বলি যে আমাদেরকে একটা 3 টাকার স্ট্যাম্প দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমরা রেজাল্টটা পোস্ট
1: ওই
0: করে দিই,
1: ঠিকানায় পাঠিয়ে দেবেন,
0: ওনারা আবার ল্যাবরেটরিতে আসার দরকার পড়ছে না।
1: দরকার পড়ছে না।
0: তো এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমরা বলেছি, ধরুন একটা গ্রামে যদি 10 জন 12 জন কৃষক ভাই যদি মানে উৎসাহী হন যে
1: হ্যাঁ
0: মাটিটা পরীক্ষা
1: হ্যাঁ
0: করাবেন, সেক্ষেত্রে 10-12 জন আসার দরকার নেই, যে কোনো
1: একজন
0: একজনই আসলো
1: সংগ্রহ করে
0: সংগ্রহ করে নিয়ে আসলো, একজনই হবে। একজনই যদি 10টা মাটির নমুনা নিয়ে আসে,
1: নিয়ে
0: শুধু
1: আসে।
0: এই ইনফরমেশনটা যদি আলাদা আলাদা থাকে, তাহলে আমরা করে দেব। এবং ঠিক তেমনি আমাদের অনুমোদন নেওয়ার সময়ও যদি যে কোনো একজন আসে, তাহলে ওনাদের এই 10 জনের আসা যাওয়ার যে খরচ,
1: হ্যাঁ
0: সেই খরচটা
1: সেটাও বেঁচে গেল,
0: বেঁচে গেল।
1: হ্যাঁ অনেকটা বেঁচে গেল। আর ধরুন আজকে মাটি দিলে কতদিন পরে আপনারা সেই ফলাফলটা জানিয়ে দেবেন যে কি ধরনের,
0: 7 থেকে 8 দিন,
1: এরকম সময়
0: হ্যাঁ
1: লাগবে?
0: 7 থেকে 8 দিন আমাদের আমাদের ল্যাবরেটরিতে পরে, কারণ অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না,
1: হ্যাঁ
0: জলের লাইন
1: হ্যাঁ
0: থাকে না। তো এমনিতে ধরুন যদি সব ঠিক থাকে আমাদের 4 দিনে হয়ে যায়, তবুও সব মিলিয়ে আমরা বলছি যে আমরা 1 সপ্তাহের ভেতরে আমরা
1: পাঠিয়ে দেবো।
0: পাঠিয়ে
1: হ্যাঁ
0: দেবো।

তো কৃষক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন একটি আলোচনা, মাটি পরীক্ষা কেন করবেন, আর এ নিয়ে আলোচনা করলেন কৃষি বিশেষজ্ঞ আশিস তরু পাল। এবারে আমরা শুনব একটি আধুনিক গান কিশোর কুমারের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারে আমরা শুনব লোকগীতি দোহারের শিল্পীদের পরিবেশনায়।

এতক্ষণ আপনারা একটি লোকগীতি শুনলেন দোহারের শিল্পীদের পরিবেশনায়। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

এতক্ষণ কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা আপনারা শুনলেন আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথমে শুনবেন সরগম ছবির গান লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গান। এবারে শুনবেন চিচ্চোর ছবির গান, যশুদাস ও হেমলতার দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনার অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি সে রাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের

0: সাত্ত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হচ্ছে তিনি ভারতেই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। দ্য হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি। নেদারল্যান্ডসের সমাজ ও অর্থনীতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতিটি ভারতীয়র জন্য গর্বের।
1: নেদারল্যান্ডস কে সমাজ ও ইহা কি ইকোনমি মে জো কন্ট্রিবিউট কর রহে হ্যায় উস পর হর ভারতবাসী কো গর্ব হ্যায়। মে আজ ইস অবসর পর নেদারল্যান্ড কি জনতা কা ইহা কি সরকার কা আভার ব্যক্ত করতা হুঁ। মে ইহা কি জনতা কো 140 করোড় ভারতবাসীয় কি তরফ সে আপনি শুভকামনায় দেতা হুঁ।
0: প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেনেটের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ। ভারত ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহী থেকে নেদারল্যান্ডসে গতকাল গভীর রাতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনে যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তার দ্বিতীয় সফর। এবছরের জানুয়ারিতে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারত এবং সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই বাণিজ্য চুক্তির ফলে উদ্ভূত সম্ভাবনা প্রসঙ্গে সুইডেনের আর্টিফিক্সার ইঞ্জিনিয়ারিং ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান প্যার স্টেনফেল্ড বলেন, ভারতের সঙ্গে ইউরোপের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে।
2: A great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata Alp since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden.
0: সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরো একটি রায় ভারত আবারো প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গতকাল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে, কিন্তু ভারত এই তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকে কখনো স্বীকৃতি দেয়নি, তাই এই আদালতের জারি করা যে কোনো রায় বা সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে 2 বছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের 9টিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক্তারিতে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজি প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। ধৃত মনীষা গুরুনাথ মন্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানের শিক্ষিকা বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে, তিনি পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং এনটিএ তাকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। বোটানি এবং জুলজি প্রশ্নপত্র সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে এ পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হল। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা পণ্য ও পরিষেবা কর জিএসটি সংক্রান্ত জালিয়াতি চক্রকে ফাঁস করার জন্য 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং বলেন, অভিযুক্তরা ভুয়ো বিল তৈরি সহ অনৈতিক টানা পন্থায় জিএসটি রিটার্ন দাবি করার জন্য 50টি ভুয়ো শেল কোম্পানি ব্যবহার করত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে আধুনিক

0: প্রযুক্তির মাধ্যমে জলসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। আগরতলার কুঞ্জবনে বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে জলসম্পদ দপ্তরে রাজ্যস্তরের তথ্য কেন্দ্রের উদ্বোধন করে ডক্টর সাহা বলেন, ভূগর্ভস্থ জলের পরিমাণের বিষয়ে নজরদারি চালাবে এই কেন্দ্র। ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে একটি অতিরিক্ত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাটালিয়নের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান মঞ্জুর করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত সিকিম ছাড়া বিকশিত ভারত গঠন করা অসম্ভব।
1: I congratulate all of you on this great day. We remember with deep respect Sri Kasi Lendup Dorji, the first Chief Minister of Sikkim, for whom we have paid our tribute today. He laid the good governance. He laid what is the need of the people should be met out by the government. That is the prime duty. As the first Chief Minister of a newly integrated Sikkim, he guided the state through historic transition with wisdom, courage and commitment. Commitment is always important. We should never commit, but once we commit, we should never go back from that commitment.
0: অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক, বুর্তুক হেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের 6টি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ভাষণে সিকিমকে প্রাচ্যের স্বর্গ এবং দেশের গর্ব বলে উল্লেখ করেন। 14 থেকে 18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষায় বাধ্যতামূলক পড়াশোনা বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। ভারত থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করতে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা নিও জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা থেকে বরখাস্ত হওয়া এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে জঙ্গি সংগঠন হামাসের সশস্ত্র শাখার নেতা ইজ আল হাদ্দাদ মারা গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালানো হয় তার অন্যতম চক্রী ছিল এই জঙ্গি নেতা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাসে আগুন লেগে আজ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে আগামীকাল তারা ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নাডো ও ড্যানিয়েল মার্টিন জুটির মুখোমুখি হবেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যে 7:30টায় খেলা শুরু হয়েছে। 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 25 রান করেছে কলকাতা। শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার দ্বারস্থ হয়েছে। খবর শেষ হল, কিছুক্ষণ পর শুনবেন স্থানীয়।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে শিল্প প্রতিষ্ঠান অনুকূল পরিবেশ বাইরের প্রতিষ্ঠানকে আসামের প্রতি আকর্ষিত করে তুলেছে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় আজ খনি ও খনিজ বিভাগের এক পর্যালোচনা বৈঠক। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা আবগারি মন্ত্রী অতুল

করার আজ সবকটি বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা এবং জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় সচেতনতামূলক সভা। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাজ্যে শিল্প প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ বাইরের শিল্প প্রতিষ্ঠানগুলোকে আসামের প্রতি আকর্ষিত করে তুলেছে এবং নতুন নতুন কোম্পানি আসামে তাদের কার্যালয় স্থাপন করছে। দিশপুরে আজ দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ফিজিটাল স্লাইস ব্যাংকের মুখ্য শাখা উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন যে শান্তি ও

0: নতুন কোম্পানি আসামে তাদের কার্যালয় স্থাপন করছে। দিশপুরে আজ দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ফিজিটাল স্লাইস ব্যাংকের মুখ্য শাখা উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, শান্তি ও উন্নয়নের জন্য জাতীয় পর্যায়ের বৃহৎ প্রতিষ্ঠানসমূহ আসামে নিজেদের কার্যালয় স্থাপন করছে। এই পরিবেশের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে রাজ্যের ছেলেমেয়েদের বাইরে গিয়ে কাজ করতে হবে না বলে তিনি মন্তব্য করেন। ডক্টর শর্মা বলেন,
1: আমার যিমান এনেকুৱা নতুন নতুন কোম্পানি আহিব, ইনস্টিটিউশন আহিব, আমি যদি অসমত তেওঁলোকক ভালকৈ ৰাখিব পাৰো, ভাল এনভাইৰনমেণ্ট দিব পাৰো, কোঅপাৰেট কৰিব পাৰো, সহযোগিতা কৰিব পাৰো, তেতিয়াহলে আমাৰ ল'ৰা ছোৱালী বেংগালোৰ দিল্লীত গৈ কাম কৰিব নালাগে, আমি অসমতে আমি কাম কৰিবলৈ সুবিধা পাম। আৰু মই বিশ্বাস কৰোঁ যে আমাৰ ফিউচাৰ বহুত ব্ৰাইট, আৰু আমি এনেকে কাম কৰি থাকিলে আমি এনেকুৱা বহুত ইনষ্টিটিউচনক আমি অসমলৈ আনিব পাৰিম, অসমৰ ল'ৰা ছোৱালীক সুবিধা দি যাব পাৰিম।
0: তিনি বলেন যে গুৱাহাটীতে দেশৰ প্ৰথম ফিজিটেল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ব্যাংকের শাখা স্থাপন করা দেশের ব্যাংকিং ক্ষেত্রের ভবিষ্যৎ নিরূপণ করার ক্ষেত্রে আসামের পূর্ণ প্রস্তুতিকে দর্শায়। রাজ্য সরকার আসামকে দায়িত্বশীল এবং প্রযুক্তি চালিত বিনিয়োগের মূল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি মন্তব্য করেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় আজ খনি ও খনিজ বিভাগের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভূতত্ত্ব ও খনন সঞ্চালকালয়, MMDCNL এবং AHECL এর কাজকর্মের পর্যালোচনা করা হয়। বৈঠকে এই বিভাগসমূহের গত পাঁচ বছরে লাভ করা সাফল্য এবং পরবর্তী পাঁচ বছরের জন্য গ্রহণ করা উন্নয়নমূলক কাজকর্মের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও খনন খণ্ডের সংস্কার, খনির নিলাম রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা, খনির লিজ ব্যবস্থাপনা এবং দুর্লভ খনিজ সম্পদের অন্বেষণের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশন আগামী একুশে মে থেকে অনুষ্ঠিত হবে। অধিবেশনের প্রথম দিন অস্থায়ী অধ্যক্ষ চন্দ্রমোহন পাটোয়ারি নবনির্বাচিত বিধায়কদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। অধিবেশনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিধানসভায় বিরোধী দলপতি থাকবেন কিনা এই নিয়ে জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে। আগে বিরোধী দলপতির মর্যাদা লাভ করতে একুশ জন সদস্যের প্রয়োজন থাকলেও সংশোধনের মাধ্যমে এই সংখ্যা ১৩ পর্যন্ত হ্রাস করা হয়েছে বলে আজ বিধানসভার সচিব দুলাল পেগু জানান। তিনি বলেন, বিরোধী দলপতি দেওয়া না দেওয়া সম্পর্কে অধ্যক্ষ সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, সাম্প্রতিক নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার বিপরীতে কংগ্রেস ১৯টি আসন লাভ করতে সমর্থ হয়েছে। পঞ্চায়েত গ্রামোন্নয়ন, আবগারি, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন তথা আসাম চুক্তি রূপায়ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অতুল বরা আজ সবকটি বিভাগের কাজকর্ম পর্যালোচনা করার জন্য প্রথম বৈঠকে মিলিত হন। তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অধীনে রূপায়িত বিভিন্ন প্রকল্প এবং কার্যসূচির অবস্থান সম্পর্কে খতিয়ে দেখেন। আত্মসহায়ক গোষ্ঠীগুলির প্রচেষ্টায় রাজ্য জুড়ে ৯ লক্ষ মহিলা লাখপতি দিদিতে পরিণত হওয়ার বিষয়টি এক ইতিবাচক দিক বলে তিনি মন্তব্য করেন। এই সম্পর্কে তিনি সাংবাদিকদের জানান যে
2: হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বাকি কেইটামান বিভাগের উপরও যা বিভাগ অবশ্যই পূর্বের পর আমার উপরতেই দায়িত্ব ন্যস্ত আছিল, মন্ত্রী হিসাবে আসিল লাস্ট তিন ইয়ারটো। তার বাইরে পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের দায়িত্ব আমার উপর ন্যস্ত করেছিল, আর আমি আজির দিন কেউটা বিভাগের বিষয়াসকলের বৈঠকত মিলিত হম। পোনপ্রথমে মই পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের বিষয়াসকলের এক বৈঠকত পর্যালোচনা বৈঠকত মই অংশ লও, এখন প্রথম বৈঠক। তো সমগ্র রাজ্য জুড়ে যা বিভাগটির জড়িয়ে আসনি রূপায়িত হয়ে আছে সেই আসনি সমূহের রূপায়ণের স্থিতির বিষয়ে মই খবর লও, আর ভবিষ্যতের দিনত আমি কেনেদরে আগবাহিম তার পরিকল্পনা করো।
0: ত্রিপুরায় শান্তি শৃঙ্খলা পরিকাঠামো সুদৃঢ় করার উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে একটি অতিরিক্ত ভারত সংরক্ষিত ব্যাটালিয়ন গঠনে অনুমোদন জানিয়েছে। কেন্দ্রীয় সরকার এই ব্যাটালিয়ন গঠনের জন্য ৫০ কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য ৩০ কোটি টাকার এককালীন আর্থিক অনুদানে মঞ্জুরি দিয়েছে। এই নতুন ব্যাটালিয়ন সন্ত্রাসবাদ বিরোধী অভিযান তথা সীমান্ত সুরক্ষায় বিশেষ গুরুত্ব আরোপ করবে। কেন্দ্রীয় সরকারের প্রয়োজন সাপেক্ষে এই জওয়ানদের দেশের যে কোনো স্থানে নিয়োজিত করার অধিকার থাকবে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আশাকর্মীদের কল্যাণের প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে।

0: শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আজ জাতীয় ডেঙ্গু দিবস। এই দিবস পালনের মাধ্যমে জনসাধারণের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং এই রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে জনসাধারণকে অবগত করার প্রয়াস করা হচ্ছে। এই দিবসের মাধ্যমে মশার প্রজনন রোধ করার জন্য আবদ্ধ জল নিষ্কাশন, জলের ট্যাঙ্কগুলোর সঠিক তদারকি ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা ডেঙ্গু রোগের বিষয়ে এবং নিজেদের চারপাশ পরিষ্কার করে রাখার ক্ষেত্রে সচেতনতা গড়ে তুলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। রাজ্যের বিভিন্ন প্রান্তেও আছে জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যসূচি গ্রহণ করা হয়। হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ হরকিশোর মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় ছাত্রছাত্রীদেরকে ডেঙ্গু রোগের কারণ, লক্ষণ এবং এর রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে অবগত করানো হয়। এছাড়া শিক্ষার্থীদের বিনামূল্যে রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হয়। সভায় বিভিন্ন বক্তা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ঘরের চারপাশে জল জমা হতে না দেওয়া, ডেঙ্গু প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করা হয়। ক্রমাগত বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা ও জনসাধারণের সমস্যাগুলোর বিষয়ে খোঁজখবর নিতে আজ উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ বদরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ বদরপুর, বুন্দাশিল, দেওরাইল এবং দীঘিরপাড় এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এরপর তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে দ্রুত জমাজল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ সহ দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধানের আশ্বাস দেন। কাছাড় জেলা মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ জেলা আয়ুক্ত আয়ুষ গর্গের সঙ্গে সাক্ষাৎ করে জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এই সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি সম্বলিত এক স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেন। স্মারকপত্রে শিলচর শহরাঞ্চলের জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার স্থায়ী সমাধান, জেলার রাস্তাঘাটের সংস্কার, বিশেষ করে লক্ষ্মীপুর, উধারবন্দ, ধলাই, সোনাই, কাটিগড়া, বরখলা বিধানসভা এলাকার সঙ্গে শিলচর সংযোগে সড়কগুলি তথা শিলচর কালাইন সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার করার দাবি জানানো হয়। জেলা আয়ুক্ত প্রতিনিধি দলের বক্তব্য শুনে উত্থাপিত বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান এবং আগামী দুমাসের মধ্যে সমস্যাগুলোর সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। শ্রীভূমি জেলা শ্রম আয়োগের কার্যালয়ে শিশু পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে নীরব আর্তনাদ, শিশু পাচারের অমানবিক সত্য উন্মোচন শীর্ষক বিশেষ সতর্কবার্তা জারি করেছে। শ্রম কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এই সতর্কবার্তায় কোনো বাড়িতে অস্বাভাবিক সংখ্যক শিশুর উপস্থিতি, শিশুদের ভীত বা অপুষ্ট ইত্যাদি কোনো সন্দেহজনক লক্ষণ দেখলে অথবা শিশু পাচারের কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে পার্শ্ববর্তী থানায় খবর দিতে অথবা টোল ফ্রি চাইল্ডলাইন নম্বর 1098 ফোন করতে বলা হয়েছে। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল শিলচরের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামী সোমবার বদরপুর দেবেন্দ্রনগরে বিভিসিএল স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরে কেবল 225 জন রোগী দেখা হবে। শিবিরটি সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ছানিপড়া দুস্থ রোগীদের ওইদিন সকাল 8টার পর শিবিরে উপস্থিত থেকে ক্রমিক নম্বরের টোকেন সংগ্রহ করতে বলা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। রাজ্যে শিল্প প্রতিষ্ঠান অনুকূল পরিবেশ বাইরের প্রতিষ্ঠানকে আসামের প্রতি আকর্ষিত করে তুলেছে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় আজ খনি ও খনিজ বিভাগের এক পর্যালোচনা বৈঠক। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা আবগারি মন্ত্রী অতুল বরার আজ সবকটি বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা এবং জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় সচেতনতামূলক সভা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ ও তারপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনলেন। আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জ এবং FM 102.3 মেগাহার্জে।
2: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের আরও একবার আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি বলে দিচ্ছি। আগামীকাল অর্থাৎ 17 মে 2026 ইংরেজি রবিবার অমৃতবাণী শুনতে পাবেন সকাল 6:05। সকাল 6:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল 6:30। লোকগীতি শুনবেন সকাল 6:35 শান্তিকুমার ভট্টাচার্যের পরিবেশনায়। সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনা সকাল 7:20। সকাল 7:40 এবং দুপুর 1টায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত শ্রেয়া গুহঠাকুর ও তার কণ্ঠে। নজরুল গীতির শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র সকাল 8:40। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 12:30। সকাল 9টায় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল রসিকলাল আন্ধেরিয়ার কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন উস্তাদ সাগিরুদ্দিন খাঁর সারেঙ্গি বাদন। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন বেলা 10টায়। এতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী নিপু শর্মার সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। বেলা 11টায় শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠান আমার কথা বেলা 11:30। এতে নিজের কথা বলবেন সোনালী পাল চৌধুরী। এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি জড়িতা দেব ও সঙ্গীতা দেবের পরিবেশনায়। আধুনিক গানের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায় দুপুর 1:15। দুপুর 1:40 শুনবেন নাটক ওরা হার মানে নাই, রচনা চিত্রভানু ভৌমিক। লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন দেবাশিস ভট্টাচার্যর ম্যান্ডোলিন বাদন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35। সন্ধ্যে 6:15 শুনবেন চা শ্রমিক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা শুনতে পাবেন সন্ধ্যে 6:45। এতে নিয়মিত আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষ, এ নিয়ে বলবেন কৃষি বিশেষজ্ঞ রবিজিৎ দত্ত চৌধুরী। অনুষ্ঠান আহরণ শুনতে পাবেন রাত 8টায়। রাত 8:30 লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুংরি ও দাদরা শ্যামল লাহিড়ির কণ্ঠে। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। তো এতক্ষণ শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি বলে দিলাম। আকাশবাণী শিলচর, এবার শুনবেন শ্যামা সঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়।

শায়রী দাসের কণ্ঠে আপনারা এতক্ষণ শুনলেন শ্যামা সঙ্গীত। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনারা শুনছেন শ্যামা সঙ্গীত। এবারে শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথমে শুনবেন ম্যায়নে প্যার কিয়া ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন রোজা ছবি থেকে এসপি বালাসুব্রমণিয়াম ও চিত্রার দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ হিন্দি ছবির গান আপনারা শুনলেন আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দাদরা সিদ্ধেশ্বরী দেবীর কণ্ঠে।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার সন্ধ্যা, তারপর নিউজ এট নাইন এবং সবশেষে স্পটলাইট আপনারা শুনলেন আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জ এবং FM 102.3 মেগাহার্জে। এবারে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী রাখাল দাস বাউল।

এবারে শিল্পী বিটু সমাজপতি।

সময় থাকতে বাড়ি তো শহীদ দেখল না শত

হামেশা সেই জন্য খাই শাস্তি দান রে শালা শালা জিয়ানের কাম সাচাই আমার সবে ভাইকের বালা আর হামেশা সেই জন্য খাই শাস্তি দান রে শালা শাস্তির কপালে আল্লাহ শুনলে দিল না আহাবে সদর দিন মা।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে শুনবেন সঙ্গীত শিক্ষার আসর।
1: আচ্ছা বচ্চো, আজ হম তুমি অসমীয়া ভাষা কা এক গীত সিখায়েঙ্গে। সিখনা চাহতে না অসমীয়া ভাষা গীত? আচ্ছা, ইয়ে যো গীত হ্যায় ইসমে আপনে দেশ কি মট্টি কে প্রতি দেশবাসিয়ো কে প্রেম কা প্যার কা বর্ণন হ্যায়। তো মানে সিখাউঙ্গা এ গানা আর মেরি মদদ করেঙ্গি নলিনি জি সাথ। সবসে পহলে তুম গীত কে বোল লিখ লো। এই মাটি রে,
2: মাটি রে,
1: এই মাটি রে মোর মতে, মাটি কে শুনিলো, মাটি কে শুনিলো, মাটি কে শুনিলো, হো গিয়া না ইহা তক? আগে লিখো। এই মাটি তে এই মাটি তে জীবন, এই মাটি তে জানি বলনা, কো জ বলনা, এই মাটি তে জীবন সবি, জীবন জি কাছে জ কে নিচে বিন্দু লাগা লেনা হ্যাঁ, তো জীবন সবি আকি আকি দোবার আকি আকি আকি মোসিলো। আব পহলা অন্তর আয়েগা ইসকে বাদ। দূর আকা

এতক্ষণ শুনলেন সঙ্গীত শিক্ষার আসর আকাশবাণী শিলচর। এবারে শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

আকাশবাণী শিলচর। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।